বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শুক্রবার, পহেলা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 26শে জিলকত 1447 হিজড়ি, 15ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি সারিকা নূর পান্না এবং আমি স্বর্ণালী দাস। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সোহেলি পারভিন রুমা। বাংলাদেশ বেতার খুলনা প্রথমে ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 1st of Joshto, the 26th of Zilqad, and May the 15th. The news read by Muhammad Kamaluddin. Prime Minister chairs meeting on resolving traffic congestions in the capital and modernizing vehicular movements. Next year's SSC and equivalent examinations will begin in January, HSC in June, announces Education Minister. Commerce Minister calls on China to increase investment in Bangladesh. Information and Broadcasting Minister stresses to develop accountable, efficient and technology-based administration to ensure public welfare. Bangladesh and the United States sign MOU on strategic cooperation in energy sector. US-China first detox ends. Beijing will not provide military equipment to Tehran, reveals Donald Trump. Xi Jinping describes bilateral economic ties as mutually beneficial. And Bangladesh will take on visiting Pakistan in the second and the last test in Sylhet tomorrow. A meeting on easing traffic congestions and modernizing traffic management was held at the Secretariat in the capital yesterday with Prime Minister Tariq Rahman in the chair. This was the second meeting on resolving Dhaka's traffic congestions and improving traffic management. Among others, Road, Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam and State Minister Habibur Rashid were present at the meeting. The next year's Secondary School Certificate SSC and equivalent examinations will begin from the 7th of January and will end on the 6th of February. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon revealed this at a press conference at the Secretariat yesterday. He said next year's Higher Secondary Certificate HSC and equivalent examinations will start on the 6th of June and will continue till the 13th of July. Dr. Milon said the examination routines have already been finalized and will be published soon. The government announced a significant change in the schedule of the SSC and HSC examinations in a bid to save students valuable academic time and align the country's education calendar with international standards. Commerce, Industries and Textile and Jute Minister Khondakar Abdul Muqtadir has called on China to invest in environment-friendly, technology-based textile industries to reduce the bilateral trade deficit. He made the call while speaking at the opening ceremony of the three-day second Bangladesh-China Green Textile Expo 2026 at the Boshundhara International Convention Center in the capital yesterday. The minister said, Chinese investment, technology and innovation are crucial to make Bangladesh's textile and garment industries more competitive and sustainable. He also called for Chinese investment in reviving closed state-owned mills and factories, modernizing jute sector, expanding renewable energy and promoting green industrialization. Speaking on the occasion, Chinese Ambassador to Dhaka, Yeo Wen, assured all kinds of technical cooperation in the green textile sector. After the inauguration, the minister visited different stalls at the expo. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has called upon the government employees to build an efficient, accountable and technology-driven administration to fulfill public expectations and their well-being. He said this at a view exchange meeting with the officials from different wings of the ministry in the capital yesterday. The Information and Broadcasting Minister said, the state is not the personal device of any individual or government, rather, the will of the people is the main driving force behind running this state. The collective opinion of the people drives the state. The responsibility of an elected government is to transform that will into welfare-oriented activities, he said. Bangladesh and the United States has formally signed a Memorandum of Understanding MOU on strategic cooperation in the field of energy. On behalf of the United States, Energy Secretary Chris Wright signed the MOU, while Foreign Minister Dr. Khalilur Rahman signed it on behalf of Bangladesh at a program at the Department of Energy in Washington, D.C. yesterday. The Bangladesh Embassy in Washington, D.C. said, the MOU is considered as a historic development in the Bangladesh-U.S. ties. It is signed at a time when many countries in the world, including Bangladesh, are facing serious challenges to ensure the energy security due to the ongoing conflicts in the Middle East region, the embassy added. This MOU would contribute to the efforts of Bangladesh to enhance its long-term energy security by diversifying its energy sourcing options based on affordability and supply chain sustainability, and would open up new avenues of broader energy cooperation between Bangladesh and the United States. The International Crimes Tribunal has ordered the arrest and imprisonment of the former minister, Dr. Dipumoni, journalist Muzammil Babu and Farzana Rupa, in a case filed over the 2013 Shapla Chattar massacre during a rally of Hefazat Islam Bangladesh. International Crimes Tribunal 1, chaired by Justice Muhammad Ghulam Murtaza Majumdar, passed the order yesterday. The prosecution alleged that from the beginning they portrayed Hefazat's grand rally as provocative in broadcast and later played a role in diverting the Shapla Chattar killing to a different direction and concealing information regarding the deaths. This is Bangladesh Betar giving you the news. President Trump and the Chinese counterpart Xi Jinping have concluded their first day of talks. The first day of the summit talks started at the Great Hall of the People in Beijing yesterday. Trump spoke to Fox News, said that it was a very good meeting and China will not provide Tehran with military equipment, describing the pledge as a big statement. He also said Xi wants the Strait of Hormuz to remain open. Meanwhile, Xi Jinping said China and the United States should be partners, not rivals, described the two nations' economic ties as mutually beneficial. Xi also hoped that this year will be a historic landmark year to carry on the past and open up the future of China-US relations. Cricket and Bangladesh will take on visiting Pakistan in the second and the last test match at Sylhet International Cricket Stadium tomorrow. The match is scheduled to start at 10 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Bangladesh is leading the series 1-0. And finally, weather. Forecast fell till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mymensingh and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now to end the news, the main points again. Prime Minister chairs meeting on resolving traffic congestions in the capital and modernizing vehicular management. Next year's SSC and equivalent examinations will begin in January, HSC in June, announces Education Minister. Commerce Minister calls on China to increase investment in Bangladesh. Information and Broadcasting Minister stresses to develop accountable, efficient and technology-based administration to ensure public welfare. Bangladesh and the United States sign MOU on strategic cooperation in the energy sector. US-China first day of talks end. Beijing will not provide military equipment to Tehran, reveals Donald Trump. Xi Jinping describes bilateral economic ties as mutually beneficial. And Bangladesh will take on visiting Pakistan in the second and the last test in Sylhet tomorrow. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobar porchi Bilkis Akhtar Siddika. খুলনা মহানগরী এলাকায় কেসিসির মালিকানাধীন জায়গা সহ বিভিন্ন সড়ক ও খালের পার্শ্ববর্তী উন্মুক্ত জমিতে বনায়ন তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে এক সভা গতকাল নগরভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কোথায় কি গাছ রোপণ করা সঠিক হবে তা বন বিভাগ থেকে পরামর্শ নেওয়া, বৃক্ষরোপণে আপামর জনসাধারণকে সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে নিজ নিজ প্রতিষ্ঠানের সম্মুখে বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ প্যানা প্রদর্শন, আসন্ন বৃক্ষমেলা বর্ণাঢ্যভাবে আয়োজনের জন্য বন বিভাগকে আহ্বান জানানো সহ বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত সরকারি বেসরকারি সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আগামী 180 দিনে মহানগরীতে 50,000 বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল ও ক্লিনিক সহ যেখানে উন্মুক্ত জায়গা আছে সেখানে বৃক্ষরোপণ করা এবং যাদের উন্মুক্ত জায়গা নাই সেই সকল সংস্থার প্রতি গাছের চারা অনুদান হিসেবে প্রদানের আহ্বান জানানো হয়। সভায় সভাপতির বক্তৃতায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম বলেন, সরকার দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। মহানগরীতে সবুজায়নের কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। লক্ষ্য অর্জনের জন্য সকলের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরি এবং সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তিনি মশার প্রজনন হ্রাসে কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। কেসিসি সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তা এবং মহানগরীতে কর্মরত বিভিন্ন বেসরকারি ও সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন গতকাল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা কৈকুড়ি খাল পরিদর্শন করেন। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে বৌদ্ধভূমির আধুনিকায়ন কাজ গতকাল শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা বিএনপির সদস্য সচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। জেলা পরিষদের অর্থায়নে 15 লাখ টাকা ব্যয়ে বৌদ্ধভূমির আধুনিকায়ন কাজ করা হচ্ছে। যশোরের মনিরামপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান গতকাল থেকে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ও উপজেলা মিল মালিক সমিতির সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। চলতি বোরো মৌসুমে উপজেলায় 2,293 মেট্রিক টন ধান ও 2,501 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী আগস্ট মাস পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। হৃদরোগ, স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালীকরণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত কোয়ালিটি ইম্প্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় হাইপারটেনশন নিবন্ধন, স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল, জীবনধারা পরিবর্তন, কাউন্সিলিং এবং মিসড ভিজিট হ্রাসের হার হ্রাসের বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিত্বে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ও সার্ভেইলেন্স মেডিকেল অফিসার, লজিস্টিক অফিসার সহ 26টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপ প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 61টি দুস্থ অসহায় পরিবারের মধ্যে গতকাল ঝেউটিন ও 3,000 টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। সংসদ সদস্য মোনোয়ার হোসেন খানিতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গতকাল জেলার শালিখা উপজেলার 23 জন প্রান্তিক নারীর মধ্যে 5,75,000 টাকা ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব ঋণের চেক বিতরণ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা গতকাল যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপশহর ই ব্লক সোনালী ব্যাংক মাঠে শুরু হয়েছে। বালক বিভাগে বাঘারপাড়ার শিলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-1 গোলে অভয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, মনিরামপুরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-2 গোলে চৌগাছার ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ঝিগরগাছার বেনে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় 4-0 গোলে কেশবপুরের বুরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং সদরের বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে সারসার উলাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। এদিকে বালিকা বিভাগে বাঘারপাড়ার আজ মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-0 গোলে অভয়নগরের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, মনিরামপুরের ভোজগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 গোলে চৌগাছার পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ঝিকরগাছার বেনিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় 12-0 গোলে কেশবপুরের মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং সারসার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে যশোর সদরের বীর নারায়ণপুর 13 আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশাত্মবোধক গান শোনার জন্য। প্রথম গানটি শুনবেন রফিকুর রশিদের কথায়। গানটির শিল্পী মোহাম্মদ সাইফুল ইসলাম।

শ্রোতা, আপনারা দেশাত্ম বোধ গান শুনছেন। এতক্ষণ শুনছিলেন আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে গান, আর গানটির গীতিকার ছিলেন পঙ্কজ কুমার রায়। এবারে থাকছে শিল্পী শাম্মী আক্তারের কণ্ঠে গান, আর এই গানটিতে কথা সাজিয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বাস।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা দেশাত্মবোধক গানগুলো উপভোগ করলেন।
2: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কুরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি ইকরামুল কবির।
3: সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
4: ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
5: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ওস্তাদ জি, আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের পরিচয়টি জেনে নি।
5: আমার নাম মোহাম্মদ আবিদ হাসান।
6: আমার নাম নোমান বিন ইলিয়াস।
7: আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল।
8: আমার নাম উবাইদুল্লাহ মাহমুদ।
9: আমার নাম মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
10: আমার নাম মোহাম্মদুল্লাহ।
3: প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সাত করেন যে, তোমরা কোরআনুল কারীমকে তাজউইদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউইদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সওয়াব 10টি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর। প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউইদ সহকারে বিশুদ্ধভাবে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন।
4: আমিন।
3: ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুল বালাদ মাস্ক করবে এবং তাজউইদ সম্পর্কে জানবে। সর্বপ্রথম তিলাওয়াত শোনাবে মোহাম্মদ আব্দুর রহমান।
11: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
3: আবার বলো আউযু বিল্লাহ, আবার সুন্দর করে।
11: আউযু

0: يريد وأ وأ وأ
1: وأ
0: وأ
2: وأ
0: وأ
2: وأ
0: وأ
2: وأ
0: وأكيد كيدا.

0: بسم الله الرحمن الرحيم.
1: ইব্রাহিম খলিল খেয়াল করে পড়তে হবে, পাওয়াটা যেন নাকে না ওঠে, কোনো হরফ নাকে উঠবে না, এটা খেয়াল রাখতে হবে। নাক থেকে গুণ না আদায় হয়, নাক থেকে
0: গুণ না আদায় হয়।
1: তাহলে যদি আমি হরফ নাকে উঠাই ভুল হবে, যেন হরফ নাকে নেওয়া যাবে না। নাকের বাসি থেকে কি আদায় হয়? গুণ না আদায় হয়। কি আদায় হয়?
0: গুণ না আদায়।
1: আউযুবিল্লাহ, আবার বলো।

0: بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب
1: يخرج
0: من بين الصلب والترائب
1: يخرج من بين الصلب
0: يخرج من بين الصلب والترائب
2: صادر কারণে যেন নুন মোটা না হয় এটা খেয়াল রাখতে হবে
0: يخرج من بين الصلب والترائب
1: حسبك
0: صدق الله العظيم
2: এরপর থেকে তেলাওয়াত করবে মোহাম্মদ উবাইদুল্লাহ মাহমুদ
0: أعوذ بالله من الشيطان الرجيم
2: কাল খুলে মুখ খুলে সুন্দর করে তেলাওয়াত করো আবার বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

0: شهيدا فمهل الكافرين أمهلهم رويدا. صدق الله العظيم.
1: এবার তেলাওয়াত করবে মোহাম্মদ আবিদ হাসান।
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: আরো আরো সুন্দর করে স্পষ্ট করে।
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফস لَمَّا عَلَيْهَا حَافِظٌ فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِمَّا إِنْ دَافِقُ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
1: أبار
0: يَوْمَ تُبْلَى السَّرَائِرُ فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ وَالسَّمَاءُ ذَاتُ الرَّجْعِ والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا
1: إنهم
0: يكيدون كيدا
1: إنهم يكيدون كيدا
0: وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. صدق الله العلي العظيم.
1: আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে, মাশকের দিকে খেয়াল রাখতে হবে। এখন আমি মাশক করব, আমার সাথে তোমরা মাশক করবে।

0: أحد
1: أحسب أن لم يره أحد
0: أيحسب أن لم يره أحد
1: أيحسب أن لم يره أحد

0: আজ এ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে, পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, 9000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হলো। পরিচালনা করলেন কারি ইকরামুল কবির, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার চাঁদপুর জেলা সফর করবেন এবং অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের শুভ উদ্বোধন, ফ্যামিলি কার্ড এবং জনসভায় যোগদান করবেন। অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় নগরীর সড়ক পরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থার সমন্বয়, ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় উন্নয়নের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের যানজট কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সাল থেকে প্রতি বছর জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ দুটি পরীক্ষার নতুন এই সময়সূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7ই জানুয়ারি এবং এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হবে 6ই জুন থেকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোন ব্যক্তি বা সরকারের অধীন কোন কাঠামো নয়, বরং জনগণের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন কোন সরকারই টিকে থাকতে পারে না। সভায় তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল রাজধানীর একটি হোটেলে নভ গ্রুপ ইনভেস্টর মিট 2026 শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এর ফলে বিদেশী বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ যখন তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, ঠিক সেই সময় এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হল। দূতাবাস আরও জানায়, এই সমঝোতা স্মারককে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই স্মারক সাশ্রয়ী মূল্য ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখবে এবং ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার পথ নতুন করে খুলে দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। গতকাল বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই আলোচনার পর ফক্স নিউজের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, এটি খুবই ভালো বৈঠক ছিল। চীন তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। ট্রাম্প চীনের এই পদক্ষেপকে বড় ঘটনা হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনের প্রেসিডেন্ট চান হরমুজ প্রণালী উন্মুক্ত থাকুক। এদিকে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে থাকা উচিত। এ সময় চীনা প্রেসিডেন্ট দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে পারস্পরিকভাবে লাভজনক বলে বর্ণনা করেন। শি আরও আশা প্রকাশ করেন, চলতি বছর একটি ঐতিহাসিক বছর, যা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎকে এগিয়ে নেবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ সিলেট অঞ্চলের পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক সকাল 9:05। বাংলাদেশ বেতার খুলনা।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, ছুটির সকাল মানে বলছি আজকে শুক্রবারের কথা। আর এই শুক্রবার ছুটির সকালে নিশ্চয়ই সবাই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছেন, হাতে এই মুহূর্তে চা বা কফির কাপ, আর কি বাকি থাকলো,
1: আরেকটা আলসেমির ভরা,
0: একদম
1: ভালোবাসায় ভরা একটি সুন্দর স্নিগ্ধ সকাল।
0: হ্যাঁ, এই যে হাতে চায়ের কাপ আর সুন্দরভাবে একটু দেরিতে ওঠা, সাথে একটু বাদ থাকে সুরের ছোঁয়া।
1: হ্যাঁ,
0: আর সেই সুরের ছোঁয়ার সাথ আপনাদের সাথে উপভোগ করার জন্য আমরা এসেছি আপনাদের কাছে রূপালীর আয়োজন নিয়ে। আর রূপালীর আয়োজন মানে আপনাদের পছন্দের ছায়াছবির গানের অনুষ্ঠান। সাথে আছি আমি সারিকা নূর,
1: আমি সোনালী দাস, প্রকৌশল দায়িত্বে রয়েছেন আহমেদ হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং অধিবেশন তত্ত্বাবধান করছেন সোহেলি পারভিন রুমা।
0: হ্যাঁ, আমরা তো আমাদের পরিচয় দিলামই, আমরা শুনব বন্ধুদের পছন্দের গানগুলো। তবে বন্ধুদেরকে জানিয়ে রাখতে চাই, বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের সাথে আমাদের এই আয়োজনে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারেন 01974-121970 এই নাম্বারে। তবে আমরা এখন আর কথা বাড়াবো না, স্বর্ণালী আমরা কোন গানটি শুনছি আজকে প্রথমে?
1: ওই যে বলছিলে যে দিনটা খুব আলসেমি ভরে ভরা একটা সকাল দিয়ে শুরু হোক, যেহেতু ছুটির দিন, আর এই ছুটির দিনে কিন্তু অনেকে অনেক রকমের ভালোবাসার কাজ করে থাকে, পাগলামি করে থাকে, আর সেই পাগলামিগুলো কোথা থেকে আসে বলো তো? মন থেকে আসে। তাই এমনই কিছু কথামালা নিয়ে গান শুনবো কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে স্বজন ছায়াছবি থেকে।
0: বেশ,

বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালের আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন স্বজন ছায়াছবি থেকে গান, আশা রাখছি ভালো লেগেছে। এবারে থাকছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান, আর গানটি নেওয়া হয়েছে অনুতপ্ত ছায়াছবি থেকে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আর আবারও যাব গানে। যেহেতু গানের আয়োজন, তাই এই গানের আয়োজনের মধ্যেই আপনাদের সাথে একটুখানি কিন্তু কথাও চলবে, আড্ডাও চলবে। তবে এই গানটির পরপরই আমরা আপনাদের সাথে কথা বলবো, আর যে নম্বরটিতে আপনারা ফোন করতে পারবেন সেটি বলে দিতে চাই, 0197412190। অনেক অনেক কথা হবে, তবে চলুন শুনে আসি এই গানটি। উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে নেওয়া হয়েছে আমি সেই মেয়ে ছায়াছবি থেকে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। আর ওই যে যেমনটি বলেছিলাম যে এই গানটি পরপরই কিন্তু আমরা ফোন ইন নিয়ে চলে আসবো, ফোন ইন নিয়ে চলে এসেছি এবং প্রিয় বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে পড়েছেন। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কার সাথে কথা বলছি? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আমরা চেষ্টা করব আপনার পছন্দের অনুরোধটি আমাদের পরবর্তী আয়োজনের তালিকায় রাখার জন্য।
1: কে আছেন বোধহয় এবার আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি বন্ধু? জি রুবেল, বলুন। অসংখ্য ধন্যবাদ, অবশ্যই শোনাবো। আর প্রত্যেকবারের মতো বলতে হচ্ছে আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে পুরোটা সময় জুড়ে, যে আপনার এই পছন্দের গানটি আমাদের আমাদের আয়োজনের যে কোনো দিন যে কোনো সময় শুনিয়ে দেব।
0: হ্যালো, শুভ সকাল, কে রয়েছেন সাথে? হ্যাঁ, আমরা দুজনেই ভালো আছি। জি বলুন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য।
1: বন্ধুরা, আমরা রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায় 01974 12 1970 এই নাম্বারে, আর ফোন চলে এসেছে। কে আছেন সাথে? হ্যালো, হ্যালো বন্ধুরা,
0: বন্ধু বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করুন।
1: আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য শুধুমাত্র যে আপনাকে আপনার অনুরোধটি জানাতে হবে এমনটা নয়। আজকে ছুটির দিন, কিভাবে কাটাচ্ছেন, কিভাবে কাটাবেন পুরো দিনটা, এর সাথে যেহেতু ছুটির সময় পেয়েছেন, বিশাল একটা সময় কিন্তু পরিবারের মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে দিনটা কেটে যেতে পারে। আজ কোনো বিশেষ কারোর জন্য কোনো উপলক্ষ আছে কি না, সবকিছু কিন্তু আমাদের সাথে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। কি আছেন? আদাব বন্ধু।
2: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে।
1: জি,
2: মহেশপুর ঝিনাইদহ। যদি আপনাদের দুইজনের উপস্থাপনা খুবই ভালো লাগছে, আগা ঘোড়ায় সরছে, ঘোড়ার থেকেই সরছে আর কি, বুঝলেন?
1: আচ্ছা, অনেক অসংখ্য ধন্যবাদ।
2: যদি সাহেবের নাম হতো লাং টু গটো, এই লাং টু গটো বৈশুকি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
1: অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আপনার পছন্দের ছায়াছবির থেকে যে কোনো গানটি শোনাবো, এবং প্রথম থেকে শুনছেন, সাথে আছেন, এটির জন্য কিন্তু আরো অনেক আরো বেশি ধন্যবাদ।
0: ভালো লাগছে। হ্যাঁ, কে রয়েছেন ফোনের ওপারে?
3: নমস্কার,
0: নমস্কার জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, এভাবে আমাদের সাথে থাকবেন। ফোন করতে পারেন 01974 12 1970 এই নম্বরে, অপেক্ষায় রয়েছি আমরা দুজন, আবারও রয়েছেন কোন বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
4: শুভ সকাল। আমার সন্ন্যাবি আপু, আর এই আপুর নাম ভুলে গেছি,
0: শারিকা আপু। জি জি, আমরা দুজনেই ভালো আছি, আপনার নামটি বলুন। চমৎকার একটি দাওয়াত পেয়ে গেলাম, আমরা কিন্তু চলে আসবো
1: অবশ্যই।
0: সবাই মিলে শুনছেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আর সকল বন্ধুরা আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা চেষ্টা করব আমাদের সাথে থাকবেন। কে রয়েছেন?
1: এমন একটা জিনিস তো ফেলানো যায় না। কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম,
5: আপনি ভালো আছেন?
1: আমরা সকলেই ভালো আছি। কার সাথে কথা বলছি?
5: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম আলাদা, থানা মোরগঞ্জ জেলা বাজার থেকে।
1: জি বন্ধু বলুন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো আপনার পছন্দের গানটি। আর যেরকমটি প্রত্যেকবার বলি, আর বাকি বন্ধুদের মতনই আপনাদেরকে সাথে থাকতে হবে পুরোটা সমাজ জুড়ে এবং প্রত্যেক দিনের আয়োজন জুড়ে। আমরা এই পর্যায়ে আর একটা ফোন নিয়ে নিতে পারি, কে আছেন সাথে? আমরা সকলেই ভালো আছি বন্ধু। জি নিতানন্দ বলুন। আচ্ছা ঠিক আছে,
0: চমৎকার একটি গানে অনুরোধ করেছেন, আসলে গানের কথাগুলো বেশ রোমাঞ্চকর। চলে যাবো আবার গানে।
1: হ্যাঁ আমরা তো গানের সাথেই তো, মানে এই যে গানগুলো শুনছি স্বর্ণালী, এই গানগুলোর মধ্যেও কিন্তু কথার সাথে আর কি আমাদের মনের কথাগুলো কিন্তু বলা হয়ে যায় অনেক সময়,
0: আবার
1: এই কথাগুলো কিন্তু মানে বন্ধুদেরও বলা থাকতে পারে।
0: এবং আমি আরেকটা কথা বলি, এই বন্ধুরাই কিন্তু যে আমার তাদের ওই বন্ধুদের কথা বলছেন না, সাথে আছেন অনেকেই, সকলেরই কিন্তু একই কথা হতেও পারে, কি বলো?
1: তুমি সেই সেই কথাগুলো নিয়েই কিন্তু আমরা এবার শুনবো যে কি কথা হতে পারে।
0: আর বারবার একই কথা কি বলতে ভালো লাগে,
1: শুনে নিব গানে গানে।
0: হ্যাঁ
1: এবারে আমরা সেই গানটি শুনবো। গানটি নেওয়া হয়েছে মধুর মিলন ছায়াছবি থেকে, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু এবং মিতালী মুখার্জী।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজন আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহ

0: পেতে পারবেন। এতে মধ্য সত্যভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
0: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে, স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, রয়েছেন রূপালীর আয়োজনে আবারও যাব গানে, আর এবারের গানটি শুনবেন এমি খালেক এবং বেবি নাজদিনের কণ্ঠে, নেওয়া হয়েছে আত্মবিশ্বাস ছায়াছবি থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: সুপ্রিয় শ্রোতা, আমরা একেবারে রূপালীর শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি গানে যেতে পারি? হ্যাঁ, গান শোনাই যায়। রুনা লায়লার কণ্ঠে এবারে গানটি শুনবেন, নেওয়া হয়েছে নিয়ত ছায়াছবি থেকে।

0: শেষ হলো রূপালীর আয়োজন, আর আগামী রূপালী সোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি স্বর্ণালী দাস
1: এবং আমি সারিকা রূপান্না।
0: আমাদের সাথে ছিলেন প্রকৌশল দায়িত্ব আহমেদ হাসান এবং অধিবেশন তত্ত্বাবধানে সোহেলি পারভিন রিমা, এবং অনুষ্ঠানটি তত্ত্বাবধানে প্রযোজনায় ছিলেন মোহাম্মদ মামুন আক্তার।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম স্বর্ণালী দাস এবং আমি সারিকা নূরপান্না। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন সোহেলি পারভিন রুমা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:58। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে সোনালী দাস এবং আমি শারিকা নুরবানা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন সোহিলি পারভিন রুমা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় আছেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলার সংবাদ ও আবহাওয়া বার্তা কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থার সমন্বয়, ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের চাঁদপুর জেলা সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শিক্ষার্থীদের সেশন জট কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সাল থেকে প্রতিবছর জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন গতকাল শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই দুটি পরীক্ষার নতুন এই সময়সূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি এবং এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হবে 6 জুন থেকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের অধীনে কোনো কাঠামো নয়, বরং জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফরজানা সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পক্ষে সে দেশের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্য চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ যখন তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, ঠিক সেই সময় এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হল। দূতাবাস আরও জানায়, এই সমঝোতা স্বাক্ষরকে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। গতকাল বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে এই আলোচনার পর ফক্স নিউজের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, এটি খুবই ভালো বৈঠক ছিল। চীন তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। ট্রাম্প চীনের এই পদক্ষেপকে বড় ঘটনা হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনের প্রেসিডেন্ট চান হরমুজ প্রণালী উন্মুক্ত থাকুক। এদিকে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র এক অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে থাকা উচিত। এ সময় চীনা প্রেসিডেন্ট দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে পারস্পরিকভাবে লাভজনক বলে বর্ণনা করেন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:30 নাটক পুরাতন ভৃত, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা নাসির জবেদ। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05 সিরাতুল মুস্তাকিম। সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকাল 3:30 পরিক্রমা। সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে 6:10। জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15 এবং রাত 8:55। হামদনাথ শুনবেন দুপুর 12:20, 12:40 এবং বিকেল 3:05। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরবাসী মহানগরী নিয়ে কি ভাবছে তা প্রথম সিটি কর্পোরেশনে জানতে হবে। দৈনন্দিন জীবনযাত্রায় নাগরিকবৃন্দ যে সকল সমস্যার সম্মুখীন হন তা জানতে পারলে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি সেবামূলক এ প্রতিষ্ঠানটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে নগরবাসীর কাছে স্বীকৃতি পাবে। তিনি গতকাল সিটি কর্পোরেশনের নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে শিশু ফোরাম আয়োজিত শিশুদের বাজেট ভাবনা 2026 বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, সুষ্ঠু পরিকল্পনা আগামীর সম্ভাবনার দ্বার উন্মোচন করে, সেজন্য প্রধানমন্ত্রী নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এমন একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন যেখানে শিশুদের সুন্দর পরিবেশে বেড়ে ওঠার পাশাপাশি সুশিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। তিনি আরও বলেন, খুলনা সিটি কর্পোরেশন মহানগরীকে শিশুদের জন্য নিরাপদ, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। একটি শিশুও যেন শিক্ষাঙ্গন থেকে ঝরে না পড়ে এবং মাদকের সাথে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ কেসিসি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট চেকিং শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে অপতথ্য রোধে ফ্যাক্ট চেকিং এর গুরুত্ব তুলে ধরা এবং বিভিন্ন প্রয়োজনীয় টুলস সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেমিনারে জানানো হয়, ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের প্রধান উপকারিতা হল ভুয়া খবর, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ করে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা ও জনপরিসরে বিভ্রান্তি কমায়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সহায়তা করে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবিরের সভাপতিত্বে বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মইনুল ইসলাম সহ বাগেরহাট জেলায় কর্মরত 40 জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক এতে অংশগ্রহণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশ বান্ধব দর্শন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ যশোরের বেনাপুল বাজারে শতাধিক ঝাউগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পৌর এলাকায় 10,000 বৃক্ষরোপণ করা হবে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র না থাকা ও ইট প্রস্তুত নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে চারটি ইটভাটার মালিকের কাছ থেকে 4,00,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন। এদিকে অপর একটি আদালত জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করার অপরাধে 10,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই আদালত পরিচালনা করেন। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চিতলা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারের মালিকের কাছ থেকে 15,000 টাকা জরিমানা আদায় করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই আদালত পরিচালনা করেন। কোরবানির পশু বিক্রির সুবিধার্থে খুলনা বিভাগের 10 জেলায় বছর মোট 170টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট স্থাপন করা হচ্ছে। মোট পশুর হাটের মধ্যে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত জোড়াগেট হাট সহ 27টি খুলনা স্থাপন করা হচ্ছে। জোড়াগেট পশুর হাটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিসিটিভি নজরদারি স্থাপন, মেডিকেল টিম মোতায়েন এবং জাল মুদ্রা শনাক্তকরণের সেবা প্রদান করা হবে। এছাড়া বাগেরহাটে 29টি, সাতক্ষীরায় 16টি, যশোরে 20টি, ঝিনাইদহে 22টি, মাগুরায় 15টি, নড়াইলে 10টি, কুষ্টিয়ায় 17টি, চুয়াডাঙ্গায় 8টি এবং মেহেরপুরে 6টি হাট স্থাপন করা হচ্ছে। খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ গোলাম হায়দার জানান, খুলনায় 10 জেলায় 59টি উপজেলা সহ কেসিসির ভেতরেও গবাদি পশুর হাট স্থাপন করা হয়েছে। এছাড়া পশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে 142টি পশু চিকিৎসা দল হাটে দায়িত্ব পালন করবে। এবছর খুলনা বিভাগে কোরবানি পশুর চাহিদা প্রায় পুরোটাই স্থানীয়ভাবে পালিত পশু দিয়ে মেটানো হবে বলে আশা করছেন তিনি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর খুলনা বিভাগে কোরবানি পশুর চাহিদা প্রায় 10,80,000, তবে ঈদকে সামনে রেখে কৃষকরা 14,47,000 বেশি পশু পালন করছেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতপুর মাঠে 8 দলীয় SPL T20 ক্রিকেট টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় নলতা SM এন্টারপ্রাইজ একাদশ 121 রানে কৃষ্ণনগর ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ফুটবল। মাগুরায় শালিখা উপজেলার তালখড়ি স্কুল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় আটপাড়া ইউনিয়ন 1-0 গোলে শতখালী ইউনিয়নকে পরাজিত করে। এদিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে 7-গাড়ি একাদশ 6-0 গোলে সমবায় নিউমার্কেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন হামদনাথ মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ারের কণ্ঠে, আর কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম। প্রথমেই থাকছে আল্লাহ পাকের শানে একটি হামদ।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো। বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা উপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। আল কোরআন। প্রিয় শ্রোতা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী শুনবেন জুমার নামাজের আজান ও দোয়া।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছরের এতেকাফ অপেক্ষা উত্তম। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই ব্যক্তির বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পাবে। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে শান।

সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন, তোমার নূরে এই পৃথিবী হয়েছে রঙিন। সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন।

চাই হতে মুমিন, সারা জাহানের মালিক তুমি।

সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

গ্রীষ্মের এই তপ্ত দুপুরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রিয় শ্রোতা, আজ এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি রয়েছি, মমতাজ খন্দকার লাবণী। আর আপনাদেরকে শোনাবো আজ বিভিন্ন ছায়াছবির গান, আর তার সাথে থাকছে আপনাদের সাথে আমাদের সরাসরি ফোন ইন প্রোগ্রাম। বন্ধুরা, আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 0197412 1970 এই নম্বরে। আর বন্ধুরা, আজকে এই অনুষ্ঠানে আমাদের অধিবেশন প্রকৌশল তত্ত্বাবধানে আমাদের সাথে আছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। বন্ধুরা, আর কথা নয়, চলুন চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। আর প্রথমে আপনাদেরকে শোনাবো দিন যায় কথা থাকে, ছায়াছবি থেকে একটি গান, আর যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই অনুষ্ঠানে আপনারা শুনছেন আজকে বিভিন্ন ছায়াছবির গান। বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনানো হবে প্রতিশ্রুতি ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলা

0: বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই দশটি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে দশটি উপজেলার নাম বললাম, সেই দশটি উপজেলার দশটি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।

0: ধন্যবাদ আপনাকে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কৃষক কার্ড সম্পর্কিত শুনলেন। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবির গান, আর এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, একটি বিশেষ ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 16 মে 2026 শনিবার চাঁদপুর জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে শুভ উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াময়ে 537.63 মিটারে, 558 কিলোহার্সে এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাব আবারও ছায়াছবির গান শোনানোর জন্য। আর এবারে আপনাদেরকে শোনাব শেষ ঠিকানা ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু ও বেবি নাজনীন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এখন সময় হলো বেলা দুটোর বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হয়েছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের চাঁদপুর জেলা সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শিক্ষার্থীদের সেশন জট কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সাল থেকে প্রতিবছর জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন গতকাল শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই দুটি পরীক্ষার নতুন এই সময়সূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বছর এসএসসি সমমানের পরীক্ষা শুরু হবে 7ই জানুয়ারি এবং এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হবে 6ই জুন। এদিকে আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। একই সঙ্গে পাঠ্য বইয়ে 2024 সালের গণ অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এনসিটিভির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঠ্য বই পরিমার্জন এবং একটি যুগোপযোগী নতুন কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের অধীন কোনো কাঠামো নয়, বরং জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ যখন তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, ঠিক সেই সময়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হল। দূতাবাস আরও জানায়, এই সমঝোতা স্মারককে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই স্মারক সাশ্রয়ী মূল্য ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখবে এবং ঢাকা ওয়াশিংটনের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ খুলে দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন। এর আগে আজ তিনি চূড়ান্ত আলোচনার জন্য শি জিনপিংয়ের সঙ্গে আবারও বৈঠক করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের বেইজিং সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, উভয় দেশের নেতারা একাধিক নতুন বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শি জিনপিং ও ট্রাম্প একটি কৌশলগত স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি নতুন রূপকল্পে সম্মত হয়েছেন। এর ভিত্তিতে আগামী 3 বছর এবং তারপরেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালিত হবে। মন্ত্রণালয় জানায়, দুই পক্ষই আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং পারস্পরিক চ্যালেঞ্জসমূহ যথাযথভাবে মোকাবেলা করতে সম্মত হয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার।
2: বেলা 2টার বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন আশার প্রদীপ ছবি থেকে গান সুপ্রদীপ ও কনক চাপার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমী অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা চলে যাব ফোন ইন প্রোগ্রামে। আপনারা আমাদের সাথে সরাসরি ফোন ইন প্রোগ্রামে যোগ করতে হতে পারেন, আর এই জন্য আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। দেখি কে আছেন প্রথমে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, নাপুরা।
0: জি ভালো আছি, কে বলছেন আপনি?
1: আরে আর মতে নিত্যানন্দ বলছি।
0: জি নিত্যানন্দ বলুন।
1: উদার বর্মা, ছবির নাম উদার বর্মা।
0: হ্যাঁ,
1: শিল্পী হলো পলাশ।
0: আচ্ছা, খোদার পরে
1: মা দেওনা কোমরে।
0: ঠিক আছে, বলুন। অনেক ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য, অবশ্যই চেষ্টা করব। পরে দেখি কি আছে আমাদের সাথে। হ্যালো
2: দিদি, কথা বলছি বিজন কমনকা কাশ্মীরা পর্বত থেকে।
0: হ্যাঁ বলুন।
2: ছবির নাম সুখের স্বর্গ, গানের কথা শোনো বলি কানে কানে এই গান।
0: আচ্ছা, সুখের স্বর্গ। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আর ফোন নম্বরটি আমরা আরো একবার বলে দিব, তার আগে কি ফোন চলে এসেছে মনে হয়। ঠিক তাই।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: খোকন চন্দ্র তিগলাট।
0: খোকন
1: থেকে বলছি, ভালো আছেন সবাই?
0: জি ভালো আছি, বলেন খোকন ভাই, কোন গানটি শুনবেন?
1: আমার সাথে বলে দেবেন রূপচাঁদ জন্তু ভাই, তারপরে আনন্দকে মিলন ডাকে, আর আমাকে শোনা দেবেন ছবির নাম আছে বউ বন্ধু।
0: আচ্ছা, আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। চলে যাব আর একটি ফোনে। হ্যালো, আসসালাম
3: আলাইকুম।
0: আমরা সবাই ভালো আছি, আপনি কে বলছেন?
3: কথা বলছিলাম মোহাম্মদ নায়েব মল্লিক জেতার।
0: নায়েব মল্লিক বলুন।
3: আমাকে আগামীতে গান শোনাবেন ছবির নাম গাড়িয়াল ভাই।
4: জি
0: ভাইয়া, আমরা সবাই ভালো আছি
4: আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমি রাজু আহমেদ বলছিলাম, কুটিপাড়া মোড় চৌবাসা বাজার যশোর থেকে।
0: বলুন,
4: আমাকে গান শোনাবেন সত্যের মৃত্যু নাই এই সিনেমা থেকে, যে কোনো একটি গান শোনাবেন, আপনারা ভালো থাকবেন।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। আর যে ফোন নম্বরটি আমাদের কাছে ফোন করতে হয় 01974121970।
5: নমস্কার।
0: জি নমস্কার,
5: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে, মহেশপুর ঝিনাইদহ। দিদি আপনার সবাই ভালো আছেন তো?
0: আমি সবাই ভালো আছি।
5: যাই হোক, দুবার ফোনের লাইন নেন কিন্তু আপনি নেন একবার, আমরা তো আর গান শুনতে পাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে বড় সংখ্যা বিজ্ঞাপনী দেখছেন বেশি করে, তা দেন কোনো সমস্যা নেই। যাই হোক, ফায়ার ছবির নাম হইলো বস্তির মেয়ে সুরিয়া। এই বস্তির মেয়ে সুরিয়া ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
0: জ্ঞানেন্দ পাল দাদা, আপনার উদ্দেশ্যে বলছি, আজকে ছায়াছবির গানের অনুষ্ঠান, শুধু আজকে অনুরোধের আসর চলছে না, আর আজকে কোনো বিজ্ঞাপনও যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে, দেখি পরবর্তীতে কে আছেন। হ্যালো, আসসালামু
6: আলাইকুম।
0: কে বলছেন?
6: কথা বলছি মোল্লাহাট ওভার ব্রিজের কাছ থেকে, মিষ্টির দোকানদার সুনীল।
0: আচ্ছা,
6: মোল্লাহাট থেকে রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে
0: জি ভাই, আমরা সবাই ভালো আছি। বলুন
7: কি নামটি আরেকবার?
0: ইব্রাহিম।
7: এরপরে কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কে বলছেন বন্ধু?
8: কালাম সর্দার, আমবাড়ি মাদারীপুর।
7: কালাম সর্দার, জি
8: আমবাড়ি মাদারীপুর।
7: জি
8: মাদারীপুর। সুজন সখী সব সখীরে পার করিতে নিব আনা আনা,
0: সুজন সখী ছবির গান শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ বন্ধু, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দ করা গানগুলো শোনানোর জন্য। দেখি পরে কে আছেন।
9: হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
9: ওয়ালাইকুম আসসালাম।
10: আবু কথা বলছি, নাজমুল ইসলাম সাতক্ষীরা কালীগঞ্জ থেকে।
9: হ্যাঁ বলুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দেখি এবার কে রয়েছেন আমাদের সাথে।
0: বন্ধুরা শুনছেন ফোন ইন প্রোগ্রাম, সরাসরি আপনাদের সাথে আমাদের কথা বলার অনুষ্ঠান ফোন ইন প্রোগ্রাম। আপনারা আমাদের কাছে ফোন করছেন আর আমরা আপনাদের ফোনের অনুরোধটি লিখে রাখার চেষ্টা করছি। পরবর্তী কোনো এক অনুষ্ঠানে আপনাদের এই পছন্দ করা গানগুলো আমরা শোনানোর চেষ্টা করব, আর এই জন্যই আপনারা আমাদের সাথে থাকবেন, অর্থাৎ বাণিজ্য কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথেই থাকবেন। বন্ধুরা ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। তো আরও একটি ফোন এসেছে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম।
11: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
11: মানিক বলছি, শৈলকুপা সিদ্ধার্থ থেকে। মানিক,
0: মানিক ভাই বলছেন শৈলকুপা থেকে। আচ্ছা, আপনাকে অনেক অভিনন্দন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
11: সুনীল মসজিদ বাবা, সুনীল যে গানটা শুনতে চাইলে ওইটা আমার অনুরোধ, আলাদার ওই একই গান।
0: আপনারও পছন্দের গান তাই তো? সুনীল দাদা শুনতে চেয়েছেন, ইব্রাহিম ভাইও তাই শুনতে চেয়েছেন, ওয়াদা ছবির গান। ঠিক আছে, আপনার নাম লিখে রাখছি। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা ফোন করছেন, সরাসরি কথা হচ্ছে আপনাদের সাথে। দেখি কে আছেন। হ্যালো,
12: শুভ দুপুর। রায়মহল খুলনা থেকে অনুবিশ্বাস বলছি।
9: হ্যাঁ বলুন।
12: গান শুনতে চাই আসামি গ্রেপ্তার সরাসরি থেকে, এন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আমার এই গান তোমারই জন্য, এখানটি শোনাবেন।
9: আসামি, আসামি গ্রেপ্তার,
0: গ্রেপ্তার। আচ্ছা, অনুবিশ্বাস ফোন করেছিলেন রায়মহল থেকে। দেখি এবার কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে আমাদের কাছে ফোন করবার জন্য। বন্ধুরা আরো একটি ফোন নিব, তারপরে চলে যাব আমরা আমাদের মূল অনুষ্ঠানে। দেখি এরপরে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
13: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
13: আমার আপুরা ভালো আছে?
0: আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি।
13: হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার নাম শুনে আসে লাইনটা পেলাম, ধন্যবাদ আপুকে। আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার,
0: জি
13: বড়খোলা পাংশা থেকে বলছি আপু।
0: জি বুঝতে পেরেছি লুৎফর ভাই।
13: আপু গান শোনাবেন আর আম পাকি গেছে, আম খাওয়া দাওয়া তোমার বাসায় আছে, আম খাওয়াবেন সবাই।
0: কোন গানটি শুনতে যাচ্ছেন?
13: গান শোনাবেন গোবিন্দ নাম হলো গে বধু তুমি কার রিঙ্কুর কণ্ঠে। একটা দম কাহা কইল তুমি, এই গানটা শোনাবেন, ভালো থাকবেন, ঘুরে হবে।
0: আচ্ছা, আল্লাহ হাফেজ। বন্ধুরা এই ফোনটির সাথে শেষ হয়ে গেল আজকের মতো ফোন ইন প্রোগ্রাম। যারা ফোন করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা ফোন করে চেষ্টা করেছেন কিন্তু লাইন পাননি, দুঃখ প্রকাশ করছি তাদের উপরে। তবে একটুও হতাশ হবেন না, আপনাদের সাথে কথা হবে কোনো না কোনো একদিন, কোনো না কোনো এক অনুষ্ঠানে। আর বন্ধুরা এরপরে চলে যাব আমরা আবারও গানের স্মৃতি,
9: মনের মাঝে তুমি। এই ছবি থেকে গান এবার শুনবেন
0: ছবি
9: কবিতা কৃষ্ণমূর্তি ও কুমার শানুকণ্ঠে।
0: চলুন শুনে আসি তাহলে।

বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এতে শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। আর এবারে আপনাদেরকে শোনাবো শাহ কেন মস্তান ছায়াছবি থেকে একটি গান।

0: শান্ত কেন মস্তান চাচুপির এই গানটি শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এই অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক বেলা 1:05 শোনার আমন্ত্রণ রইল। যাবার আগে জানিয়ে দিচ্ছি আজ বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মমতাজ খন্দকার লাবণী এবং স্মৃতি সরকার। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মাকসুদ হাসান পরশ, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামের এবং প্রকৌশল সহযোগিতা ছিলেন অভিজিৎ মণ্ডল ও আহমেদ হাসান। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, FM 88.8 মেগাহার্টজে। এছাড়াও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাটক পুরাতন ভূত, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস।

0: দুপুর হয়ে এলো, এখনো কেষ্টর আসার নাম নেই। বাজার সদাই আনবে কখন, আর রান্নাই বা করব কখন? কতবার বলেছি ওকে তাড়াও, নতুন একজন ভৃত্য আনো। তা কে শোনে কার কথা, ওনার কেষ্ট না হলে চলবে না। থাকো তোমার কেষ্ট বাড়ুজ্যকে নিয়ে, যত সব
1: চাইলে তো আর ভৃত্য পাওয়া যায় না।
0: ভাত ছড়ালে কাকের অভাব হয় না। বুঝি বুঝি, আসল কথা হলো তুমি ওকে তাড়াবে না, তাই বলো।
1: আরে তাড়ালে কেউ যেতে চায়, আজ আসুক, ওর সাথে বোঝাপড়া হবে আমার।
0: ওকে ধরে না আনলে আসবে ভেবেছ? লক্ষ্মী ছাড়া বাঁদর যেখানে যাবে সেখানে পুঁতে থাকবে।
1: যাই দেখে আসি হতভাগাটা কোথায় কি করছে।

0: চমৎকার দেখা গেল, বায়োস্কোপ শুরু হলো, সুন্দরবন এসে গেল, বাঘ হরিণ শিয়াল এলো, বাঘ মামা হামলে দিল, হরিণ ভয়ে পালিয়ে গেল, তাজমহল এসে গেল, মমতাজকে দেখা গেল, আরে জাইনব ভাইয়ের নজর করো, চোখ দুটো ছোট করো, আরে পাহাড় পর্বত দেখা গেল, ঝর্ণাধারা ঝরছে দেখো, গাছে গাছে পাখি ডাকে, ময়নাতি হাসছে দেখো, একটি চমৎকার দেখা গেল, বায়োস্কোপ শেষ হলো, সবার পয়সা উসুল হলো, এই যে এই যে এই দূরে দাঁড়া দাঁড়িয়ে আসো, তারা তাড়াতাড়ি চলে এসো, শো শুরু হবে, দ্বিতীয় শো শুরু হবে,
1: বায়োস্কোপ হচ্ছে, যাই দেখি, দেখে আসি দাদা।
0: হ্যাঁ,
1: বায়োস্কোপ দেখতে কত লাগবে?
0: দশ পয়সা লাগবে, দশ পয়সা,
1: দশ পয়সা,
0: হ্যাঁ
1: তা এই নয় পয়সা,
0: হ্যাঁ এই টুলের পরে বসে যাও, শো শুরু করি,
1: হ্যাঁ করো।
0: আরে কি চমৎকার দেখা গেল, বায়োস্কোপ শুরু হলো, মজার মজার খাবার এলো, শিশুরা সব খেয়ে নিল, কি চমৎকার দেখা গেল, ঝড় তুফান এসে গেল, তাজমহল দেখা গেল, মমতাজকে দেখা গেল,
2: আরে ওই তো
3: লাগছে
2: তাই না? দুপুর হয়েছে, কখন বাজার সদাই বাড়িতে নিবি আর কখন বা রান্না হবে?
3: বায়োস্কোপ দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল কর্তাবাবু, কান ছাড়ুন কর্তাবাবু, লাগছে তো।
2: তোকে নিয়ে যে কি করি, কোনো কাজে দিলে ঠিক মতো করতে পারিসনি, যেখানে যাস আত্ম ভোলা হয়ে বসে থাকিস, চল বাড়িতে, চল চল
3: চল,
2: বাজার ব্যাগ নেই, ধর নে।
4: হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো, ওগো শুনছো
2: কি হয়েছে, কি হয়েছে তোমার?
4: কি হয়নি তাই বলো, রাতে এখানে ২০টা টাকা রেখেছিলুম, এখন পাচ্ছি নে।
2: পাচ্ছো না, দেখো কোথায় রেখেছো।
4: আমার ঠিকই মনে আছে, টাকাগুলো আমি টেবিলের উপরই রেখেছিলুম।
2: তাহলে যাবে কোথায়?
4: আমার মনে হয় টাকাগুলো ওই কেষ্টাই চুরি করেছে।
2: গিন্নি, কেষ্ট আমাদের পুরনো ভৃত্য, অনেক বছর ধরে এই বাড়িতে ও আছে, কখনো কি ও কিছু সরিয়েছে?
4: এতদিন সরাইনি, কিন্তু আজ সরিয়েছে, তা আমি হল অফ করে বলতে পারি।
2: বাপ মা মরা ছেলেটার উপর এত বড় অপবাদ দিও না ব্রজবালা, ও কষ্ট পাবে।
4: আমি ওর বাক্স তল্লাশি করব, নিশ্চয়ই তার বাক্সের মধ্যে টাকাগুলো রেখেছে। বনমালি, কেষ্টর বাক্সটা তল্লাশি করে দেখতো ভাই।
5: হ্যাঁ আমি দেখছি, চোরটা টাকাগুলো নিশ্চয়ই ওর বাক্সের মধ্যে রেখেছে।
2: ওর বাক্স তল্লাশি করার কোনো প্রয়োজন নেই, আমি ওকে ডেকে জিজ্ঞাসা করছি।
5: একজন চোরকে আপনি এভাবে প্রশ্রয় দেবেন না জামাই বাবু।
2: তুমি চুপ কর বনমালি, কাকে ছাড়বো আর কাকে প্রশ্রয় দেব সেটা আমাকে ভাবতে দাও।
5: না মানে আপনাদের ভালোর জন্যই বলছিলাম আর কি।
4: ভাই কি এমন খারাপ কথা বলেছে তার জন্য যে তুমি ওকে বকছো? যা ভাই, ওর বাক্সটা একটু খুলে দেখ।
2: আমি যখন বলেছি ব্যাপারটা দেখছি, তখন এত কথার প্রয়োজন কি ব্রজবালা?
3: বলুন কর্তাবাবু।
2: কেষ্ট, তোর গিন্নিমার ২০ টাকা হারিয়েছে, তুই কি দেখেছিস?
3: না কর্তাবাবু, আমি তো দেখিনি, সারাদিন গিন্নিমার ঘরেই আমি যাইনি।
4: এভাবে হবে না, চোর কি কখনো চুরির কথা নিজ মুখে স্বীকার করে?
3: গিন্নিমা, আপনি আমাকে চোর বলতে পারলেন? আপনাদের বাড়িতে আসার পর কখনো কি কিছু চুরি করেছি আমি?
4: আগে করিসনি, আজ করেছিস, যদি ভালোই ভালোই স্বীকার না করিস তাহলে পুলিশ ডাকতে বাধ্য হব।
5: হ্যাঁ তাই করো দিদি, পুলিশ না এলেও স্বীকার করবেই না, পুলিশের দুই গুতো খেলে সুসুর করে সব বলে দেবে।
2: আহ বনমালী, তুমি থামো তো,
3: ডাকুন ডাকুন পুলিশ, পুলিশ এসে আমাকে মারতে মারতে থানায় নিয়ে যান, চুরির বদলাম নিয়ে আমি এখানে আর থাকতে চাই না কর্তাবাবু। কর্তাবাবু আপনি আপনি কিছু বলবেন না, গিন্নিমার মতো আপনি আমাকে সন্দেহ করেন, আমি আমি চলেই যাচ্ছি, আমি আর কখনো এ বাড়িতে আসবো না। আপনারা আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন।
2: কেষ্ট কেষ্ট কেষ্ট যাসনি, শোন কেষ্ট কেষ্ট।
4: যাক বাবা, বাঁচা গেল, এতদিনে আপদ বিদেয় হলো, তুমি বসে আছো যে, যাও নদীতে গিয়ে চান সেরে এসো, আমি ভাত দিচ্ছি। ভাই বনমালী, তুইও হাত মুখ ধুয়ে নে।
5: নিচ্ছি দিদি।

0: কতক্ষণ ধরে কেষ্টকে ডাকছি, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। আমার কথা সে কানেই নিচ্ছে না।
1: কেষ্ট, কেষ্ট, আমাকে এক সিলিম তামাক সেজে দে তো বাবা।
0: আমি কাকে ডাকছি? কেষ্টকে তো তাড়িয়ে দিয়েছি। দীর্ঘদিন ধরে কেষ্টই আমাকে তামাক সেজে দিত, আজ সে বাড়িতে নেই। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা।

0: হুক্কু নিন কর্তা বাবু।
1: কে?
0: আগে আগে আমি কেষ্টু, আপনার সেই কেষ্টু বাবুর যে।
1: এত সকালে তুই কোথা থেকে, রাতে কোথায় ছিলি তুই?
0: আগে চক্রবর্তীদের আমবাগানে ছিলাম।
1: আমবাগানে না ঘুমিয়ে সারা রাত তুই জেগেছিলি?
0: কর্তা বাবু কি যে বলেন, জেগে থাকবো কেন, ওই বড় আম গাছের নিচে ঘুমিয়েছিলাম।
1: সারা রাত তুই গাছের নিচে ঘুমিয়েছিলি?
0: আমার জীবন এমনি ছন্ন ছড়া কর্তা বাবু, শিশুকালে মা বাবাকে হারিয়ে মানুষের ঝাঁটালাতি খেয়ে এত বড়টা হয়েছি। তারপর আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, গিন্নিমা গালমন্দ করলেও দিন শেষে ঠিকই পচা পান্তা খেতে দেন। আপনারা ছাড়া আমার আপনজন আর কে আছে বলুন।
1: না না, অমন করে বলিস না কেষ্ট, তোর গিন্নিমা তো এমনি। দে হুকোটা দে।
0: এই নিন নিন
1: কেষ্ট।
0: আগে কর্তা বাবু
1: যা কিছু মুখে দিয়ে মাঠ থেকে কয়টা ঘাস কেটে নিয়ে আয়, কাল থেকে গরুগুলোর পেটে কিছুই পড়েনি।
0: যাচ্ছি যাচ্ছি কর্তা বাবু যাচ্ছি।
1: গিন্নি গিন্নি চলো শ্রী বৃন্দাবন গিয়ে ঠাকুর দর্শন করে আসি।
2: নিশ্চয়ই ব্যবসায় বেশি লাভ হয়েছে।
1: লাভ কি বলছো, যা দিয়ে কিনেছিলাম তার দ্বিগুণ বিক্রি, বলতে পারো 100-তে 100।
2: ভাগ্যিস যে বেশি পরিমাণে তেল মশলা কিনে রেখেছিলে।
1: কিন্নি ভাবছি তোমাকে একটা সোনার হার গড়ে দেব।
2: সত্যি বলছো?
1: সত্যি না তো তোমার সাথে মিথ্যে কথা বলবো? যাও সব গুছিয়ে নাও, আগামী পরশু আমরা রওনা হব।
2: শোনো, কেষ্টুকে আমাদের সাথে না নিলে হয় না।
1: শোনো গিন্নি, কেষ্টু হচ্ছে কলুর বলদ, ও না হলে এত কিছু নেবে কে? যত ফাই ফরমাস ওকেই খাটতে হবে।
2: ও যা বোকা, এটা বললে ওটা বোঝে।
1: সাথে বনমালিও থাকবে। যাও আর দেরি করো না, সব গুছিয়ে নাও, যাও।

0: আমরা চলে এসেছি, দেখো সাবধানে নেমো। আহা, তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে যেও না যেন। বনমালী, ব্যাগটা নাও। আর কেষ্ট,
1: আগে করতে বাবু,
0: তুই এটা নে বাবা।
1: হ্যাঁ নিচ্ছি কত বাবু। আহ কি সুন্দর স্টেশন, চারিদিকে কত বড় বড় বাড়ি, রাস্তার দুপাশে দোকানপাটে ভরা।
0: নে, এসব দেখতে গিয়ে যেন পড়ে যাস না যেন।
1: না বলবো না কত বাবু, আগে তুই এত বড় শহরে আসিনি তাই।
0: এই গাড়োয়ান, যাবে
2: কোথায়? যাবেন বাবু?
0: শ্রী বৃন্দাবন ধামে।
2: যাব বাবু।
0: কেষ্ট
1: বাবু,
0: নে ব্যাগ এবং মালপত্রগুলো ঘোড়ার গাড়িতে উঠিয়ে দে।
1: দিচ্ছি কত বাবু।
0: বনমালী, তুমি দাঁড়িয়ে থাকলে কেন? কেষ্টর সাথে হাত লাগাও।
3: হ্যাঁ হ্যাঁ লাগাচ্ছি।
2: হট হট হট হট হট হট।

0: বাহ, ধামের এই জায়গাটা কি সুন্দর।
1: হ্যাঁ,
0: এখানেই আমাদের রাতে থাকতে হবে, কি বলো?
1: হ্যাঁ গো, এখানেই ঠাকুর আমাদের রাতে থাকবার ব্যবস্থা করেছেন।
0: আজ আমার আশা পূর্ণ হল। শ্রী বৃন্দাবনে এসে ঠাকুর দর্শন করতে পেরে আমার মানব জন্ম সার্থক হল।
1: হ্যাঁ কিন্তু কখনো ভাবিনি শ্রী বৃন্দাবনে আসতে পারবো আমরা।
0: ঠাকুরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস থাকলে সব আশা পূর্ণ হয়।
2: মা গো, মরে গেলাম।
3: কি হয়েছে কর্তাবাবু? এ কি আপনার গায়ে যে জ্বর? হাত পা মুখে লাল লাল গোটা। গিন্নিমা, গিন্নিমা,
4: কি হয়েছে কেষ্ট?
3: শীঘ্রই

0: আসুন তো, দেখুন কর্তাবাবুর কি হয়েছে।
1: কি হয়েছে? সর্বনাশ, গায়ে প্রচন্ড জ্বর, শরীরে লালচে দানা, না জানি কি হয়েছে। কেষ্ট, শিগগির একজন ডাক্তার ডেকে নিয়ে আয়।
0: গিন্নিমা, আপনি কর্তাবাবুর কাছে বসুন, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি।
2: আমার আমার সারা গায়ে ব্যথা, আমি মনে হয় বাঁচব না ব্রজবালা।
1: বালাই ষাট, এমন করে বলো না, কেষ্ট ডাক্তার ডাকতে গেছে। ওগো, ওষুধ খেলে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে।
0: আসুন আসুন ডাক্তারবাবু, দেখুন কর্তাবুর কি হয়েছে, দেখুন।
3: হ্যাঁ দেখছি। আপনার গায়ে জামাটা খুলুন তো। যা অনুমান করেছি তাই।
1: কি অনুমান করেছেন ডাক্তারবাবু?
3: আপনাদের কর্তাবাবু বসন্ত রোগে আক্রান্ত হয়েছে।
1: বসন্ত?
4: বসন্ত? বসন্ত তো ছোঁয়াচে রোগ। ও দিদি, জামাইবাবুর এ কি হলো?
3: কানবেন না, একটু খাবেন। আচ্ছা, ওষুধ দিচ্ছি, নিয়মিত খাবে, আর ভগবানের উপর ভরসা রাখুন।
1: শুনেছি বসন্ত রোগ ছোঁয়াচে, রোগের কাছে থাকলেই অন্যদেরও হতে পারে।
3: ঠিকই শুনেছেন, সাবধানে থাকতে হবে। রোগের ব্যবহার করা কাপড় ও থালা বাসন অন্য কেউ ব্যবহার করতে পারবে না। রোগীকে মশারির মধ্যে রাখতে হবে। তাহলে আমি এখন উঠি।
1: কেষ্ট, ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আয়।
0: যাচ্ছি গিন্নিমা, চলুন চলুন ডাক্তারবাবু।
3: হ্যাঁ
0: চলুন।
1: বসন্ত রোগ মারাত্মক ছোঁয়াচে, এ রোগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে। ওনার কাছে থাকলে আমাদেরও হতে পারে। না বাবা, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। বনমালি,
4: বলো দিদি।
1: ও ঘরে চল তো ভাই।
4: চলো দিদি। দিদি বলো,
1: তোর জামাইবাবুর বসন্ত হয়েছে, এখানে থাকলে আমাদেরও হতে পারে, এখানে থাকা নিরাপদ হবে না।
4: জামাইবাবুকে কে দেখবে?
1: কেষ্ট আছে, ওই দেখাশোনা করবে।
4: এই বিপদে তাকে ফেলে চলে যাবে দিদি?
1: বসন্ত হলে কেউ কি বাঁচে? তোর জামাইবাবু?
4: দিদি, কাজটা কি ভালো হচ্ছে? হাজার হলেও তিনি তোমার স্বামী, লোকে শুনলে কি বলবে?
1: লোকে যা বলে বলুক, লোকের কথায় কান দিলে তো আমাদের চলবে না। আগে নিজের জীবন, তারপর অন্য কিছু। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম।
4: জামাইবাবু যদি সুস্থ হন তখন?
1: তখন যা হবার হবে। নে, ব্যাগপত্র গুছিয়ে নে।
4: পরে কিন্তু আমাকে দোষ দিও না দিদি, যা করবে ভেবে চিনতে করো।
1: যা ভাববার ভেবেছি, তুই চল। ধুকা ধুকা ধুকা ধুকা।
2: ব্রজবালা, ব্রজবালা, কোথায় গেলে তুমি? ব্রজবালা, শুনছ আমার কথা? বড় জ্বালা।
0: কর্তাবাবু, খুব কষ্ট হচ্ছে বুঝি?
2: কেষ্ট?
0: কর্তাবাবু,
2: গিন্নিমা কোথায় রে কেষ্ট?
0: সকাল থেকে তাকে দেখছি না।
2: দেখছিস না? তার কোথায় গেল সব?
0: তা তো জানি নি কর্তাবাবু।
2: তাহলে কি বনমালিকের সাথে নিয়ে সে বাড়িতে চলে গেল? আমাকে এই অবস্থায় ফেলে তারা?
0: গিন্নিমার বনমালী মামা আমাদের এই অবস্থায় ফেলে যেতে পারলো কর্তাবাবু?
2: কেষ্ট,
0: কর্তাবাবু
2: দেখলি কষ্ট? আমার হাজনরা মৃত্যুর ভয়ে আমাকে ছেড়ে পালিয়ে গেল, অথচ অথচ তুই
0: কর্তাবাবু
2: ভীত হয়েও জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সেবা যত্ন করছিস কেষ্ট। কেষ্ট
0: কত বাবু,
2: তোকে কতবার মেরেছি, গাল মন্দ করেছি, না খাইয়ে রেখেছি, শাড়িও তোকে দিয়েছি, তারপরও তুই আমাকে ছেড়ে যাসনি খেষ্ট।
0: কি করে যাবো কত বাবু, আপনি যে আমার মনে অন্নদাতা।
2: হ্যাঁ অন্নদাতা,
0: সবাইকে হারিয়ে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি, আমার দুঃসহায়ে আপনি আমাকে কাছে টেনে নিয়েছেন, নিজের সন্তানের মতো আদর স্নেহ করেছেন। এই বিপদে আপনাকে ছেড়ে আমি চলে যাব, এমন অমানুষ আমি নই কর্তাবাবু, এমন অমানুষ আমি আমি নই কর্তাবাবু, আমি নই।
2: তোর ভয় করছে না?
0: কিসের ভয়, কিসের ভয় কর্তাবাবু, কিসের ভয়?
2: আচ্ছা তোর যদি বসন্ত হয় কৃষ্ণ,
0: আপনার সেবা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ থাকবে না কর্তাবাবু, দুঃখ থাকবে না।
2: কৃষ্ণ রে
0: কর্তাবাবু,
2: তুই তুই আমার রক্তের কেউ না হলেও তুই আমাকে
0: কর্তাবাবু, কথা বলতে আপনার যে কষ্ট হচ্ছে আর কথা বলবেন না কর্তাবাবু, আপনি একটু বিশ্রাম নিন, আমি দৌড়ে গিয়ে দোকান থেকে ঔষধগুলো নিয়ে আসি। আসুন ডাক্তারবাবু, আসুন ভেতরে আসুন।
3: আজ কেমন বোধ করছেন সতীশবাবু?
2: ভালো, অনেকটা ভালো।
3: ক্ষতগুলো শুকাতে শুরু করেছে, দু চার দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। এই মুহূর্তে মশারির ভিতর থেকে একদম বের হওয়া যাবে না, এ সময় রোগ বেশি সংক্রামিত হয়, বাতাসের সাহায্যে রোগ ছড়ায়। চোখে মুখে হাত দেবেন না, যদি পারেন ডাবের জল খাবেন এবং হাত মুখ ধোবেন, ঘি ঘোলও খেতে হবে। কেষ্ট
0: আগে ডাক্তারবাবু
3: সাবধানে থেকো, খুব প্রয়োজন না হলে ওই কর্তাবাবুর কাছে যাবে না।
0: আজ্ঞে ডাক্তারবাবু।
3: তাহলে আমি এখন আসি সতীশবাবু।
2: আচ্ছা আসুন।
0: কর্তাবাবু এই ফলের রসটুকু খেয়ে নিন।
2: আর কত খাবো কৃষ্ট, এসব খেতে যে আর ভালো লাগে না আমার।
0: ভালো লাগে না বললে তো আর হবে না, ফলের রস না খেলে সুস্থ হবেন কিভাবে? নিজের দিকে চেয়ে দেখেছেন শরীরের কি অবস্থা হয়েছে?
2: হ্যাঁ আমার শরীরের দিকে লক্ষ্য না হয় না দিলাম, তোর শরীর কি হয়েছে তা কি তুই দেখেছিস?
0: কই আমার শরীর ঠিকই আছে কর্তাবাবু, আপনি বিশ্রাম নিন, আমি ঘি ঘোল আর ডাব নিয়ে আসি। ও ভালো কথা কর্তাবাবু, সকালে আপনার জন্য ঠাকুরের প্রসাদ আর তার পদপদ্মের এই ফুলটা এনেছিলাম, আপনি প্রসাদটুকু গ্রহণ করুন আর এই ফুলটা আপনার কপালে ছুঁয়ে দি।
2: হ্যাঁ দে প্রসাদ দে,
0: নিন
2: আর ফুলটা আমার কপালে ঠেকিয়ে দে।
0: এই নিন প্রসাদ, ঠাকুরের ফুলটা আপনার কপালে ছুঁয়ে দিলাম,
2: দে। আহ কি প্রশান্তি, ঠাকুরের প্রসাদ যেন অমৃত। হে ঠাকুর আমাদের ক্ষমা করুন ঠাকুর।
0: কর্তাবাবু আমি গেলাম।
2: যা বেশি দেরি করিস নি যেন।
0: কর্তাবাবু বেশি দেরি করব না, আমি যাব আর আসব।
2: আচ্ছা রাত তিন জেগে ছেলেটা আমার সেবা করছে, কত রাত যে আমার শিহরে বসে খেতে খেতে ঈশ্বরকে ডেকেছে, হে ঈশ্বর তুমি তুমি কেষ্টকে ভালো রেখো, ঈশ্বর ভালো রেখো।
4: দিদি
5: দিদি দিদি, সর্বনাশ হয়েছে দিদি, সর্বনাশ হয়েছে।
1: কিসের সর্বনাশের কথা বলছিস রে বনমালী?
5: শুনলাম জামাইবাবু সুস্থ হয়েছেন, আগামী সপ্তাহে বাড়িতে ফিরবেন।
6: তাহলে তো খুব খারাপ সংবাদ রে ভাই।
5: এখন কি করবে দিদি?
6: কি করবো তাই তো ভাবছি। তুই তুই একটা উপায় বের কর না ভাই। এখন বুঝতে পারছি এভাবে চলে আসা মোটেই ঠিক হয়নি।
5: আমি তখনই বলেছিলাম, তুমি শুনলে না। আমি না হয় বাড়িতে চলে যাব, কিন্তু তুমি?
6: ওরে গাধা, এখন আমি কি করব তাই বল, উপায় বের কর।
5: বলছিলাম কি, জামাইবাবু এলে তার পা জড়িয়ে ধরে কাঁদবে, তার এমনিতে দয়ার শরীর।
6: বলছিস?
5: তোমার চোখের জল দেখলে নিশ্চয়ই তার মন গলে যাবে, ঠিকই তোমাকে ক্ষমা করে দেবেন।
6: তাহলে এখন থেকে কান্নার অভিনয় প্র্যাকটিস শুরু করি।
5: তুমি কান্নার অভিনয় প্র্যাকটিস করো, আর আমি কেটে পড়ছি।
6: ভাই, আমাকে একা ফেলে চলে যাস নে।
5: এখন আসি, পরে দেখা হবে দিদি।
6: বিপদের সময় তুই আমার সাথে বিত্রে করলি ভাই।
5: জীবন বাঁচাতে মাঝে মাঝে এমন বিত্রে করতে হয় দিদি।
6: যা, চলে যা, আর কখনো আমার সামনে আসবি নে। এই জন্যই লোকে বলে ঘরের শত্রু বিভীষণ।
2: কি রে কেষ্টু, এই গরমে গায়ে চাদর জড়িয়ে আছিস যে?
0: এমনি কত বাবু,
2: এমনি? নিশ্চয় আমার কাছে তুই কিছু লুকানোর চেষ্টা করছিস কেষ্টু। আচ্ছা কেষ্টু, সত্যি করে বলতো, কি হয়েছে তোর?
0: বললাম তো, হ্যাঁ, কিছু কিছু হয়নি আমার। তারপরেও
2: এবার কিন্তু সত্যি তোর গায়ে হাত তুলবো কেষ্টু, চাদর খুলে আমার কাছে আয়।
0: না না না, আমি আমি চাদর খুলবো না কথা বাবু, চাদর খুলবো না।
2: আচ্ছা, তুই যখন নিজে খুলবি নে, তখন আমি এই চাদর খুলে দিচ্ছি।
0: কথা বাবু, চাদর খুলবেন না, খুলবেন না কথা বাবু। কথা বাবু,
2: কেষ্টু কেষ্টু,
0: কথা বাবু,
2: এ কি হয়েছে তোর? বসন্ত রোগে সারা শরীর ভরে গেছে, তুই জ্বরে কাঁপছিস, তবু অস্ততার কথা তুই আমাকে বুঝতে দিসনি। কেষ্টু, তুই কি রে কেষ্টু?
0: ও কিছু না কথা বাবু, ও কিছু না।
2: সারা শরীরে দগ্ধকে খা আর বলছিস কিছু না, তুই কি মানুষ?
7: যা যা যা, শুয়ে পড়, আমি এখনই ডাক্তার নিয়ে আসছি।
0: ডাক্তার ডাকতে হবে না কথা বাবু, আমি আমি আমি এমনিতে ভালো হয়ে
7: যাব। আর একটা কথাও নয়, আর একটা কথাও নয়, যা ঘরে গিয়ে শুয়ে পড়, আমি আসছি।
2: ডাক্তারবাবু কেমন দেখলেন? ডাক্তারবাবু,
3: তার শরীরে এত বেশি বসন্ত হয়েছিল যা অকল্পনীয়, সারা শরীর পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
2: যত টাকা লাগে আমি দেবো ডাক্তারবাবু, আপনি ওকে সারিয়ে তুলুন ডাক্তারবাবু।
3: সরি সতীশবাবু, কিছুক্ষণ আগেই সে সে মারা গেছে।
7: কি বলছেন ডাক্তারবাবু, কেষ্ট মরতে পারে না? কেষ্ট কেষ্ট রে কেষ্ট রে, তোর তোর জীবন দিয়ে তুই আমাকে বাঁচিয়ে গেলি কেষ্ট, বসন্ত রোগ ছোঁয়াচ্ছে যেন তুই আমাকে আমাকে সেবা করলি কেষ্ট। আমার আপনজনরা যখন জীবন বাঁচাতে আমাকে ছেড়ে পালিয়ে গেল, তুই তখন আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললি কেষ্ট। কতবার তোকে চলে যেতে বলেছি কিন্তু তুই গেলি না, আর যখন তোকে যখন তোকে ছাড়তে চাইনি তখন আমাদের ছেড়ে তুই চলে গেলি কেষ্ট। কেষ্ট রে কথা বল বাবা, একটাবার কথা বল, আমি যে তোর কাছে চিরদিনই হয়ে গেলাম কেষ্ট।
8: চিরঋণী হয়ে গেলাম কেষ্ট।

এতক্ষণ পুরাতন ভূত নাটকটি শুনলেন। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা নাসির জাবেদ। বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা ৩টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের চাঁদপুর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অধিকারসমূহ তুলে ধরেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী এই অঙ্গীকার ব্যক্ত করেন। শামা ওবায়দ ইসলাম বলেন, জাতিসংঘে বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসইভাবে মিয়ানমারের প্রত্যাবাসনী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন তিনি। এজন্য আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পক্ষে সে দেশের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ যখন তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, ঠিক সেই সময় এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হল। এদিকে আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবি। একই সঙ্গে পাঠ্য বইয়ে 2024 সালের গণ অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস যুক্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঠ্য বই পরিমার্জন এবং একটি যুগোপযোগী নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন। এর আগে আজ তিনি চূড়ান্ত আলোচনার জন্য শি জিনপিং এর সঙ্গে আবারও বৈঠক করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাম্প বেইজিং সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে জানায়, উভয় দেশের নেতারা একাধিক নতুন বিষয়ে পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শি জিনপিং ও ট্রাম্প কৌশলগত স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি নতুন রূপকল্পে সম্মত হয়েছে, যার ভিত্তিতে আগামী তিন বছর ও তারপরেও দুদেশের দ্বিপাক্ষিক বিষয়ে সমাধান হবে। মন্ত্রণালয় জানায়, দুই পক্ষই আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং পারস্পরিক চ্যালেঞ্জসমূহ যথাযথভাবে মোকাবেলা করতে সম্মত হয়েছে। পাকিস্তানে গত রাতে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 9 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং 21 জন আহত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্কাউট সদর দপ্তরে এই বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সশস্ত্র উগ্রপন্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রকাশ্য গুলি বিনিময় হয়। পুলিশ জানায়, এই গুলি বিনিময়ের সময় একাধিক জঙ্গি সদস্য নিহত হয়। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান মালাই এবারে রয়েছে হামদ ও নাতে রসুল।

تیر روز حشر شفایا تیر کھلیو دوار سب منوشر।

আইরে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে, তমাম জাহান দরুদ পড়ে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ। ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুস।
1: সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে বা দূরে, যে যেখানে যে অবস্থায় আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আমাদের এই অনুষ্ঠান অ্যাপের মাধ্যমেও শোনা যায়। বাংলাদেশ বেতার অ্যাপটি ইনস্টল করে পৃথিবীর যে কোনো জায়গা হতে সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠানটি আপনারা শুনতে পারেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমেই থাকছে দৈনন্দিন জীবনে কোরআন ও সুন্নাহ। এ পর্বে আপনারা শুনবেন ইসলামের দৃষ্টিতে দায়িত্ব পালনে অবহেলার পরিণতি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা ইহসানুল হক সিরাজি।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ও বাদ। ইসলাম প্রত্যেক মানুষকে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে নির্দেশ দেয়। অর্পিত দায়িত্বে অবহেলা ও অসচেতনতার কারণে নানা বিপদাপদের পথ উন্মোচন হতে পারে। তাছাড়া অর্পিত দায়িত্ব অবহেলার কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো, তোমরা সবাই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক তার প্রজাদের দায়িত্বশীল, তিনি তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, সে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। নারী তার স্বামীর পরিবার ও সন্তানদের দায়িত্বশীল, সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী। কর্মক্ষেত্রে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমানতের অন্তর্ভুক্ত। ইসলামে আমানতের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত। একজন চাকরিজীবীর জন্য তার কাজের নির্ধারিত সময়টুকু আমানত হিসেবে গণ্য। যদি প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্ব পালনে সজাগ ও সচেতন হয় আর আখিরাতে জবাবদিহির অনুভূতি নিয়ে আপন দায়িত্ব পালন করে, তাহলে রাষ্ট্র ও সমাজের সিংহভাগ অভিযোগ ও সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমানত রক্ষা করে না তার ইমানের দাবি যথাযথ নয়, এবং যে অঙ্গীকার পূরণ করে না তার দিন যথাযথ নয়। মুসনাদ আহমদ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কোনো দায়িত্বশীল ব্যক্তি মুসলিম জনসাধারণের দায়িত্ব লাভ করে যদি সে তার সঙ্গে ধোঁকাবাজি করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। বুখারী। অন্য হাদিসে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকে আল্লাহ তাআলা মুসলমানদের কোনো কাজের শাসক ও তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন, আর সে তাদের প্রয়োজন, চাহিদা ও দরিদ্র অবস্থা দূর করার প্রতি ভ্রূক্ষেপ না করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চাহিদা পূরণের প্রতি ভ্রূক্ষেপ করবেন না। দায়িত্ব অবহেলাকারীর বিরুদ্ধে হাদিস শরীফে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহি মালিক ইবনে ইয়াসার এর মৃত্যুসজ্জায় তাকে দেখতে গেলেন। তখন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি তোমাকে একটি হাদিস বর্ণনা করছি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা জনগণের দায়িত্ব নেতৃত্ব প্রদান করেন আর সে কল্যাণ কামনার সঙ্গে তাদের তত্ত্বাবধান না করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। বুখারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: ধন্যবাদ আপনাকে। ইসলামের দৃষ্টিতে দায়িত্ব পালনে অবহেলার পরিণতি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন মহাজীবন পর্ব। মহাজীবন পর্বে রয়েছে ইসলামের দৃষ্টিতে জুলুম থেকে বিরত থাকা ও সাহাবাদের আমল। এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুফতি আমিরুল ইসলাম।
2: আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস এবং তার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আল্লাহ পাকের অনেক হুকুম আহকাম রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হুকুম হচ্ছে জুলুম থেকে বিরত থাকা। জুলুম একটি বড় পাপ। জুলুম অতীতের নেক আমলগুলো বরবাদ করে দেয়, যার গুনাহ হলো জাহান্নাম। শরীয়তের বিধান লঙ্ঘন করে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে ইত্যাদি, আর এসব হলো আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে যে সমস্ত জুলুম হয়ে থাকে সেইগুলির পরিণতি অত্যন্ত ভয়াবহ। আর সেই সমস্ত জুলুমের মধ্যে অন্যতম জুলুম হলো অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া। ইসলামের প্রথম যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কত কষ্টই না সহ্য করতে হয়েছে। তাদের অপরাধ হলো একটাই, যে তারা কেন এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমাদের সকলের সামনে উপস্থিতি। আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার সাথে কি পরিমাণ জুলুম করা হয়েছিল তা আমরা সকলেই অবগত। অন্যের হক নষ্ট করা বা কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া ভয়াবহ জুলুম। এটি হয়ে থাকে সাধারণত শক্তিশালী কর্তৃক দুর্বলের প্রতি, বড়দের পক্ষ থেকে ছোটদের প্রতি, ধনী কর্তৃক গরিবের প্রতি, মালিক কর্তৃক তার কর্মচারীর প্রতি এবং শাসক কর্তৃক জনগণের প্রতি। অথচ একটুও চিন্তা করা হয় না যে যদিও আজ সে দুর্বল, কিন্তু কাল আল্লাহ তাআলা তাকে সবল করে দিতে পারেন। দুনিয়াতে জুলুম করে কোনোভাবে পার পাওয়া গেলেও কিন্তু আখেরাতে কি উপায়? কুরআনুল কারীমের এজন্য কঠিন শাস্তির ঘোষণা এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা নিজেদের উপর জুলুম হওয়ার পর বদলা নেয় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে, পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। এরূপ লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা শুরা আয়াত নম্বর 41 ও 42। জুলুম হয় কখনো শারীরিকভাবে, কখনো মানসিকভাবে, কখনো সম্পদ লুট করে, কখনো সম্মানহানি করে, আর এটা যেভাবেই হোক কিয়ামতের দিন তার মূল্য দিতে হইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মানহানির মাধ্যমে বা অন্য কোনো প্রকারে তার উপর জুলুম করেছে, সে যেন আজই তার সাথে মুআমালা সাফ করে নেয়। সেই দিন আসার পূর্বেই, যেদিন তার নিকট কোনো দিনার দিরহাম থাকবে না, সেদিন যদি তার কাছে কোনো নেক আমল থাকে তবে তার জুলুম পরিমাণ সেখান থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি কোনো নেক আমল না থাকে তাহলে যার উপর জুলুম করছে তার উপরে জুলুমের বোঝা অনুযায়ী জালেমের ঘাড়ে চাপানো হবে। বুখারী শরীফ। আরেকটি হাদিসে ইরশাদ হয়েছে, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দাগণ, আমি জুলুম করাকে নিজের প্রতি হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করে দিয়েছি। সুতরাং একে অন্যের প্রতি জুলুম করোনা। মুসলিম শরীফ 2,500 হাদিস। রাসূল সাল্লাল্লাহু

0: আলিউসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছিলেন ইনসাফের মূর্ত প্রতীক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের ব্যাপারে কেমন ইনসাফ করেছিলেন, নিজ সন্তানকে তিনি 100 বেতের আঘাত করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।
1: ধন্যবাদ আপনাকে। জুলুম থেকে বিরত থাকা ও সাহাবাদের আমল এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি

0: বর্ণনা করতে যে উম্মতদের পাঁচটি গুণের অধিকারী হতে বলেছেন। আল্লাহ ভীতি অর্জন করা, কেননা আল্লাহ ভীতি একজন মানুষকে যাবতীয় পাপাচার থেকে রক্ষা করে এবং আল্লাহ পাকের আনুগত্য করতে উদ্বুদ্ধ করে। মহান আল্লাহ পাক বলেন, তোমরা পাথেও সংগ্রহ করো, নিশ্চয়ই সর্বোত্তম পাথেও আল্লাহ ভীতি। সুরাতুল বাকারা আয়াত 197। ধর্মীয় নেতৃত্বদানকারী আলেমদের পাশাপাশি রাষ্ট্রের নেতৃত্বদানকারী যদি আল্লাহ ও তার রাসূলের অনুগত হয় তবে তাদেরও আনুগত্য করতে হবে। এমনকি নেতৃত্বদানকারী ব্যক্তিকে কোনো কারণে অপছন্দ করলেও তার অবাধ্য হওয়া যাবে না। বিবাদ বিভক্তি পরিহার করা, মুসলমানের দায়িত্ব হল বিবাদ বিভক্তি পরিহার করে ঐক্যবদ্ধ থাকা, বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় দিনী স্বার্থকে প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। সূরা আলে ইমরান আয়াত 103। কোরআন সুন্নার অনুসরণ করা, কেননা হাদিসের ভাষ্যমতে ব্যক্তি যতক্ষণ কোরআন ও সুন্নার উপর অটল থাকবে ততক্ষণ সে সত্যচ্যুত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, তোমাদের মাঝে দুটি বিষয় ছেড়ে গেলাম, যতদিন তা আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তা হল আল্লাহ পাকের কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 3। খুলাফায়ের রাশেদার কর্মপদ্ধতি অনুসরণ করা, ইসলামের প্রধান চার খরিফা আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন ও রাসূলের আনুগত্যে যে পদ্ধতি অনুসরণ করেছেন তা মেনে চলা মুসলমানের দায়িত্ব। তাদের অনুসৃত পথেই পরবর্তীদের সাফল্য নিহিত। বেদাত পরিহার করা, বেদাতের খোলস চমৎকার হলেও তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর, কেননা বেদাত মূলত মানুষের নফসানিয়াতের প্রবৃত্তি পূজার ফসল, আর দিন হল আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের নাম। তাই সর্বাবস্থায় বেদাত পরিহার করা আবশ্যক। আল্লাহ পাক সবার ইমান ও আমল রক্ষা করুন, আমিন। শ্রোতা বন্ধুরা, এবার আপনারা শুনবেন আমানত রক্ষার গুরুত্ব ও নবীজির আমল। এ বিষয়ে মূল্যবান আলোচনা পেশ করছেন মাওলানা সিরাজুল ইসলাম সরদার।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, আমানাতের বিস্তৃতি জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে একনিষ্ঠতার সঙ্গে ইবাদত করা তথা আল্লাহর আদেশ পালন করা ও নিষেধ থেকে বিরত থাকা, হালাল হারাম মেনে চলা, লেনদেনে চাল চলনে কাজে কর্মে আল্লাহর বিধিবিধান মেনে চলা, সবই আমানতদারির বিভিন্ন অংশ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন ও অর্থনৈতিক জীবনেও আমানতদারি রক্ষা করা জরুরি। আমানতদারি রক্ষা না করা মুনাফিকের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের নিদর্শন তিনটি, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত খেয়ানত করে। বুখারি 32 নম্বর হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার মধ্যে চার স্বভাব রয়েছে সে খাঁটি মুনাফিক, আর এর যে কোনো একটি যার মধ্যে রয়েছে তার মধ্যে মুনাফিকের লক্ষণ বিদ্যমান, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে, আমানত খেয়ানত করে, মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে ও বিবাদে অশ্লীল কথা বলে। বুখারীর 33 নম্বর হাদিস। আমানত ব্যাপক অর্থবোধক একটি বিষয়, এর প্রধান অনুষঙ্গ তিনটি, জীবন, সম্পদ ও সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার আমানত আদায় করো যে তোমার নিকট আমানত রেখেছে, আর তোমার সঙ্গে যে খেয়ানত করেছে তার সঙ্গে খেয়ানত করো না। আবু দাউদ শরীফের 3535 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে। অন্যের গচ্ছিত আমানত রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সদা সচেষ্ট ও যত্নবান। হিজরতের রাতের কথা কে না জানেন, মক্কাবাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যে রাতে নবীজি মদিনার ফতে হিজরত করেছিলেন, সে রাতে নিজের কাছে রাখা অনেকের সংরক্ষিত আমানত নবীজির প্রিয় সাহাবা চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় রেখে গিয়েছিলেন, যাতে তিনি প্রাপ্য ব্যক্তিদের কাছে তাদের আমানত যথাযথভাবে পৌঁছে দেন। এ মর্মে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হিজরতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় অবস্থান করে নবীজির কাছে রাখা আমানত প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সুনানুল কুবরা হাদিস নম্বর 12696। মুসলিম অমুসলিম সবাই নবীজির আমানতদারির ব্যাপারে খুবই ভালো করে

0: আক্রান্ত। একবারের ঘটনা, সাহাবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরনের দুটি মোটা কিত্রি কাপড় ছিল। যখন তিনি বসতেন তখন তার দেহের ঘামে কাপড় দুটি ভিজে ভারী হয়ে যেত। একবার কোন এক ইহুদি সিরিয়া থেকে কাপড়ের চালান এলে আমি বললাম, আপনি যদি তার কাছ থেকে সুবিধা মতো সময়ে মূল্য পরিশোধের শর্তে লোক পাঠিয়ে একজোড়া কাপড় কিনে নিতেন। তিনি তার কাছে লোক পাঠালেন। ইহুদি বলল, আমি জানি মোহাম্মদ কি করতে চায়, সে আমার মাল অথবা নগদ অর্থ হস্তগত করার পরিকল্পনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে। তার ভালো করেই জানা আছে যে তাদের মধ্যে আমি বেশি আল্লাহ ভীরু এবং সবচেয়ে বেশি আমানত ফেরতদাতা। তিরমিজির 1213 নম্বর হাদিস। সুতরাং প্রত্যেককে যার যার অবস্থান থেকে নিজেদের আমানতের ব্যাপারে যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের যথাযথ আমানত রক্ষার তৌফিক দান করুন, আমিন।
1: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, এবার আপনারা শুনবেন হজ পালনের তাৎপর্য ও ফজিলত বিষয়ে আলোচনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুমিন বান্দার প্রতি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত দান করেছেন যা দ্বারা বান্দা তার রুহানি তরাক্কি, কলবের সুকুন ও প্রশান্তি এবং দুনিয়া আখেরাতের খায়র ও বরকত লাভ করতে পারে। এসবের একটি হল হজ। নামাজ, রোজা, জাকাত যেমন ফরজ, তেমনি আর্থিক ইবাদত হজ ফরজ এবং ইসলামের রোকন বা স্তম্ভ। আর্থিক ও শারীরিকভাবে সমর্থবান মুসলমান নরনারীর জন্য হজ অন্যতম বরকতপূর্ণ অবধারিত কর্তব্য। হজ আরবি শব্দ যার অর্থ নিয়ত করা, দর্শন করা, সংকল্প করা, সন্ধান করা, সাক্ষাৎ করা, ইচ্ছা করা বা প্রতিজ্ঞা করা সহ কোনো মহৎ কাজের ইচ্ছা করা। শরিয়াতের পরিভাষায় মহান আল্লাহ রব্বুল আলমিনের ফরজ আমলটি পালনার্থে এবং আল্লাহর সান্নিধ্য ও সন্তোষ লাভের আশায় হজের নির্ধারিত সময়সীমার ভিতরে নির্দিষ্ট আমল সম্পাদনের জন্য পবিত্র বাইতুল্লাহ তথা কাবা ঘর জিয়ারত করাকে হজ বলে। আল্লাহ তাআলা বলেন, মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পালন করো। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম, আমার সঙ্গে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, আর মানুষের মাঝে তুমি হজের ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, উঠে চড়ে এবং সর্বপ্রকার বাহনে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। নবম হিজরিতে হজ ফরজ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে একবার সপরিবারে হজ পালন করেন। মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাইতে সক্ষম এমন প্রত্যেক মুসলিম পুরুষ ও মহিলার জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে ভাষণ দিলেন। তিনি বললেন, হে মানুষ সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এক ব্যক্তি বলল, ইয়া রাসূল আল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন এবং লোকটি এভাবে তিনবার জিজ্ঞাসা করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, কিন্তু তোমাদের পক্ষে তা করা সম্ভব হতো না। বারবার হজ আদায় করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ একবার, যে ব্যক্তি একাধিকবার করবে তার জন্য নফল হবে। হাদিস শরীফে হজ ফরজ হওয়া মাত্র আদায় করার তাগিদ ও হুকুম দেয়া হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ হজ আদায়ে তোমরা বিলম্ব করো না, কারণ তোমাদের কারো জানা নেই তোমাদের পরবর্তী জীবনে কি ঘটবে। অন্য বর্ণনায় ইরশাদ হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সেই জন্য তাড়াতাড়ি তা আদায় করে নেয়, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থাও না থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম, তার রিজিক ও আয় উপার্জনে প্রশস্ততা দান করলাম, পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি সে আমার গৃহে হজের উদ্দেশ্যে আগমন না করে
3: তবে সে হতভাগ্য ও বঞ্চিত। শুধু তাই নয়, একসময় বাইতুল্লাহ শরীফ উঠিয়ে নেওয়া হবে, মানুষ হজ করতে পারবে না। এই আশঙ্কার কারণেও আল্লাহ রসুল উম্মতকে তাড়াতাড়ি হজ করার হুকুম করেছেন। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ ও উমরার মাধ্যমে বাইতুল্লাহর উপকার গ্রহণ করো, কেননা তা ইতিপূর্বে দুবার ধ্বংস হয়েছে, তৃতীয়বারের পর উঠিয়ে নেওয়া হবে। কেউ হজের আবশ্যকীয়তা বা ফরজ হওয়া অস্বীকার করলে তাকে অমুসলিম বলে গণ্য করা হবে। আর যদি কোনো সক্ষম ব্যক্তি হজ ফরজ মানা সত্ত্বেও তা আদায় না করে, তাহলে কঠিন পাপের মধ্যে নিপতিত হবেন এবং তার ঈমান নষ্ট হওয়ার ভয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে অবহেলা করে ফরজ হজ ত্যাগ করে, আমি জানি না তার মৃত্যু ঈমানের উপর হবে কিনা। হজ করার শক্তি সমর্থ অর্থবিত্ত থাকার পরও যে ব্যক্তি হজ করে না, তার সম্পর্কে হাদিস শরীফে কঠোর সতর্কবাণী প্রদান করা হয়েছে। যে ব্যক্তি হজ করার সমর্থ রাখে তবুও হজ করে না, সেই ইহুদি হয়ে মৃত্যুবরণ করল কি খ্রিস্টান হয়ে, তার কোনো পরোয়া আল্লাহর নেই। হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত, এ কারণেই আল্লাহ একে অতি ফজিলতপূর্ণ করেছেন। হজের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হাদিস শরীফে মকবুল হজের বহু ফজিলত বর্ণনা করা হয়েছে। মুমিন ব্যক্তি আল্লাহ ও তার রসুলের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখায় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ ও রাউজা মুবারক জিয়ারতের মাধ্যমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য নিবেদিতভাবে সর্বপ্রকার পাপ অন্যায় ও অশ্লীলতা মুক্ত হয়ে হজ আদায় করল, সে মাতৃগর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরল। তিনি আরও বলেছেন, একবার উমরা আদায়ের পরে দ্বিতীয়বার যখন উমরা আদায় করা হয়, তখন দুই উমরার মধ্যবর্তী গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর হজ্জে মাবরুর বা পুণ্যময় হজের একমাত্র পুরস্কার হল জান্নাত। কবুল হজ দ্বারা উদ্দেশ্য এমন হজ যা সুন্নাত মোতাবেক সম্পন্ন হয়, যাতে পাপাচার ও গুনাহ থেকে মুক্ত থাকা হয়। হজ শুধু শারীরিক ইবাদতে সীমাবদ্ধ নয়, বরং হজ পালন বান্দার পাপ ও মোচন করে দেয়, ফলে হজ পালনকারীর পাপের বোঝা হালকা হয় এবং দারিদ্রতা দূর হয়। তবে হজ পালন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হতে হবে, এতে কোনো প্রকার লৌকিকতা থাকতে পারবে না। এমর্বে রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বারবার হজ ও উমরা আদায় করো, কারণ কর্মকারের ও স্বর্ণকারের আগুন যেমন লোহা ও সোনা রূপার ময়লা মুছে ফেলে, তেমনিভাবে এ দুটি ইবাদত দরিদ্রতা ও পাপ মুছে ফেলে। আর হজ্জে মাবরুর পুণ্যময় হজ একমাত্র তার পুরস্কার হল জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন।
1: ধন্যবাদ আপনাকে। হজ পালনের তাৎপর্য ও ফজিলাত এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রোতাদেরকে শোনানোর জন্য। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আপনাদেরই পছন্দনীয় বিভিন্ন মাসলা মাসাইলের উত্তর পর্ব। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন মাওলানা মুফতি ফখরুল হাসান কাসেমি। আমাদের শ্রোতা মোহাম্মদ রাশেদ কাটাখালী বাগেরহাট থেকে তিনি লিখেছেন, আমি কখনো কখনো বড় বালতিতে পানি নিয়ে সেখানে বাচ্চাদের নাপাক কাঁথা কাপড় একবার ভালোভাবে ধুয়েই তুলে ফেলি। এগুলো যেহেতু বাচ্চাদের কাপড়, তাই এগুলো পাক করার উদ্দেশ্যে তিনবার ধোয়া হয় না। এরপর এগুলো ভালোভাবে চিপে শুকানোর জন্য রশিতে ছড়িয়ে দেই। কাপড়ের আর্দ্রতায় রশিও হালকা ভিজে যায়। এরপর কখনো এই রশিতেই আমাদের পবিত্র ভেজা কাপড় ছড়িয়ে দেওয়া হয়। জানার বিষয় হল, রশিতে নাপাক কাপড় শুকানোর পর পবিত্র কাপড় দেওয়ার দ্বারা কি পবিত্র কাপড়গুলো নাপাক হয়ে যাবে?
4: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভাই মোহাম্মদ রাশিদ, আপনার প্রশ্নের বর্ণনা অনুযায়ী নাপাক কাপড়গুলো পাক করে না ধুলেও যেহেতু সেগুলো ভালোভাবে চিপে রশিতে দেওয়া হয়, তাই এক্ষেত্রে ওই রশি হালকা ভিজে গেলেও যদি তাতে নাপাকির গন্ধ বা রং প্রকাশ না পায়, তবে ওই রশি নাপাক বলে গণ্য হবে না। সুতরাং এরপর তাতে পাক কাপড় শুকালে ওই কাপড়ও নাপাক হবে না। আর যদি তাতে নাপাক কাপড় দেওয়ার পর এর নাপাক পানিতে রশি এত বেশি ভিজে যায় যে তা চিপলে এর থেকে পানি ঝরবে অথবা রশিদে নাপাকির গন্ধ বা রং প্রকাশ পাবে, তাহলে এক্ষেত্রে ওই রশি নাপাক বলে গণ্য হবে। অবশ্য এক্ষেত্রেও ওই রশি শুকিয়ে যাওয়ার পর তাতে পাক কাপড় ভালোভাবে চিপিয়ে শুকাতে দিলে ওই কাপড় নাপাক হবে না।
1: হাবিবা সুলতানা গোপালগঞ্জ থেকে। তিনি লিখেছেন, একদিন আমি মাগরিবের নামাজের সময় বাচ্চাকে খেলনা দিয়ে দূরে বসিয়ে রাখি, কিন্তু সে খেলনা রেখে আমার কাছে চলে আসে এবং বৈঠকের সময় আমার কোলে বসে পড়ে। নামাজের পর তার ডায়াপার পরিবর্তন করতে গিয়ে দেখি ভেতরে নাপাকি। যদিও আমার শরীরে কোনো নাপাকি লাগেনি, কিন্তু সে এ নাপাকি নিয়ে যে আমার কোলে বসলো, এতে আমার নামাজের কোনো সমস্যা হয়েছে কিনা দয়া করে সঠিক মাশাল্লাহ জানালে উপকৃত হব।
4: বোন হাবিবা সুলতানা, আপনার প্রশ্নের বর্ণনা অনুযায়ী শিশুটি যেহেতু নিজেই কোল ধরে বসতে পারে, তাই তার ডায়াপারের ভেতর নাপাকি থাকলেও সে কোলে বসার কারণে আপনার নামাজ নষ্ট হয়নি, তাই আপনার এই নামাজ হয়ে গেছে এবং দ্বিতীয়বার আদায় করার কোনো প্রয়োজন নেই।
1: মোহাম্মদ জিয়াদ মাগুরা থেকে তিনি লিখেছেন, প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমি আসরের জামাতে শরিক হতে পারিনি, ঘরে একা একই নামাজ আদায় করি। প্রথম রাকাত সূরা ফাতিহা পড়ার সময় ভুলে চার পাঁচ আয়াত উচ্চ আওয়াজে পড়ে ফেলি, বাকি কেরাত স্বাভাবিক নিয়মে পড়ি। পরে আমি সাহু সেরিদা আদায় করে নামাজ শেষ করি। জানার বিষয় হল আমার নামাজ আদায় হয়েছে কিনা দয়া করে জানালে কৃতজ্ঞ হব।
4: ভাই মোহাম্মদ জিয়াদ, সূরা ফাতিহার ওই পরিমাণ উচ্চস্বরে পড়ার কারণে সাহু সেরিদা ওয়াজিব হয়েছিল, সুতরাং নামাজ শেষে সাহু সেরিদা করার কারণে আপনার নামাজটি আদায় হয়ে গেছে। এ ব্যাপারে ইউনুস ইবনে উবাইদা রহমতুল্লাহ আলাই বলেন, হাসানে বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হল, কেউ অনুচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাজে উচ্চস্বরে কেরাত পড়লে তার করণীয় কি? তিনি বললেন, সহসিদ্ধা আদায় করে নিতে হবে।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ আমির হুসাইন পিরোজপুর থেকে। তিনি লিখেছেন, প্যান্ট পায়জামা টাকনুর নিচে রেখে নামাজ আদায় করা কি শরিয়াতের দৃষ্টিতে বৈধ?
4: ভাই মোহাম্মদ আমির হুসাইন, প্যান্ট পায়জামা লুঙ্গি জুব্বা টাকনুর গিরার নিচে ঝুলিয়ে পড়া সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহ। হাদিস শরীফে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লুঙ্গির যে অংশ টাকনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে, আর নামাজে এটি অধিকতর অন্যায় কাজ। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক বেদুইনকে দেখলেন যে সে তার লুঙ্গি ঝুলিয়ে নামাজ আদায় করছে। তিনি বললেন, যে ব্যক্তি নামাজে লুঙ্গি ঝুলিয়ে রাখে সে যেন আল্লাহর হালাল হারামের সীমারেখার কোনো তক্কা করল না, তাই সাধারণ অবস্থায় এবং বিশেষভাবে নামাজ অবস্থায় টাকনু ঢেকে প্যান্ট পায়জামা লুঙ্গি জুব্বা পরা থেকে বিরত থাকা অপরিহার্য। অবশ্য কাজটি অন্যায় হলেও নামাজ আদায় হয়ে যাবে, এ কারণে তার নামাজ ফাসেদ হবে না।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ তামজিদ হোসেন রূপসা খুলনা থেকে। তিনি লিখেছেন, গতকাল আমি ও আমার দুই সাথী রুমে জামাতের সাথে এশার নামাজ আদায় করার পর সুন্নাত একা একই পড়ে বিতির জামাতের সাথে আদায় করি। মোহতারামের কাছে জানার বিষয় হল আমাদের এ কাজটি কি ঠিক হয়েছে এবং রমজান ছাড়া অন্য সময়ে জামাতের সাথে বিতিরের নামাজ পড়া কি জায়েজ?
4: ভাই মোহাম্মদ তামজিদ হোসেন, আপনাদের এই কাজটি ঠিক হয়নি, কেননা জামাতের সাথে বিতির নামাজ পড়া রমজানের বিশেষ আমল। রমজান ছাড়া অন্য সময় বিতিরের নামাজ একাকী পড়াই নিয়ম ও প্রচলিত পদ্ধতি। সাহাবা তাবেইন আইম্মাই মুজতাহিদিন তথা সালাফের সাধারণ আমলই এমন ছিল, তারা রমজান ছাড়া অন্য সময় বিতিরের নামাজ একাকী পড়তেন, তাই রমজান ছাড়া অন্য মাসে বিতিরের নামাজ জামাতের সাথে পড়া সালাফের আমল পরিপন্থী কাজ।
1: জাজাকুমুল্লাহ আহসান আল জাজা, আপনাকে অসংখ্য মোবারকবাদ শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের উত্তর প্রদানের জন্য। শ্রোতা বন্ধুরা, সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠান আজ এ পর্যন্ত। অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। আমি আবারও বলছি, প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, ইমেইলের মাধ্যমেও প্রশ্ন করতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা siratulmustakim@bbk.com। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও বরকতময় জীবন কামনা করে সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
5: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করলেন মুফতি আব্দুল কুদ্দুস, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই বিকেল চারটের বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি জেলা বিএনপি সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের চাঁদপুর জেলা সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী এই অঙ্গীকার ব্যক্ত করেন। শামা ওবায়দ ইসলাম বলেন, জাতিসংঘে বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তি রক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন তিনি। এজন্য আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। একই সঙ্গে পাঠ্যবইয়ে 2024 সালের গণ অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঠ্যবই পরিমার্জন এবং একটি যুগোপযোগী নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন। এর আগে আজ তিনি চূড়ান্ত আলোচনার জন্য শি জিনপিং এর সঙ্গে আবারও বৈঠক করেন। চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, ট্রাম্প এই বৈঠককে খুব সফল এবং অবিশ্বাস্য বলে আখ্যা দেন। অন্যদিকে শি জিনপিং এটাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের বেইজিং সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে জানায়, উভয় দেশের নেতারা একাধিক নতুন বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শি জিনপিং ও ট্রাম্প কৌশলগত স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি নতুন রূপকল্প সম্মত হয়েছেন। এর ভিত্তিতে আগামী তিন বছর এবং তারপরেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালিত হবে। মন্ত্রণালয় জানায়, দুই পক্ষই আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং পারস্পরিক চ্যালেঞ্জসমূহ যথাযথভাবে মোকাবেলা করতে সম্মত হয়েছে। পাকিস্তানে গতরাতে এক আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 9 জন সদস্য নিহত এবং 21 জন আহত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্কাউট সদর দপ্তরে এই বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সশস্ত্র উগ্রপন্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রকাশ্য গুলি বিনিময় হয়। পুলিশ জানায়, এই গুলি বিনিময়ের সময় একাধিক জঙ্গি সদস্য নিহত হয়। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ইতুরি প্রদেশে ইবোলা মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার ঘোষণা দিয়েছে আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা। আফ্রিকান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিজিসি আজ এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে জানানো হয়, ইতুরি প্রদেশের স্বর্ণখনি শহরগুলোতে প্রায় 246টি আক্রান্তের ঘটনা এবং 65 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবৃতিতে আরও জানানো হয়, ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় নেওয়া পদক্ষেপ এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করতে সিডিসি, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে বৈঠক করছে। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথমে শুনবেন দুই নয়ন ছবি থেকে গান, মিনা বড়ুয়া, মোহাম্মদ খুরশিদ আলম ও রফিকুল আলমের কণ্ঠে।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খাল সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে আপনাদেরকে শোনাব নসিব ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

আপনারা ছায়াছবির গান শুনছিলেন। এবারে শুনবেন নরম গরম ছবি থেকে গান রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

0: কথা করিস না।
1: আরে আকাশ থেকে পড়লো যেন তাল গাছের এক খাম্বা, ফুল গাল মুখের গরম নাকটা যে তার লম্বা, আয় আয় সোহাগী কাছে।

বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানি হামদ পরিবেশিত হচ্ছে।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। পূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা।

এতক্ষণ রাসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতি রসুল পরিবেশিত হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল পাঁচটির ইংরেজি সংবাদ এবং তার পরপরই শুনবেন বাণিজ্যিক সংবাদ। ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং তারপরই শুনবেন ঢাকার অনুষ্ঠান।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Ranuk Chahan. Prime Minister Tariq Rahman is visiting Chandpur tomorrow. During this long day visit, he will inaugurate the canal re-excavation activities and distribute the family cards at Chandpur Government College grounds. Prime Minister will also participate in several programs including the organizational meeting of the district BNP. Our Chandpur district correspondent said a festive atmosphere prevails everywhere centering the arrival of the Prime Minister Tariq Rahman. Extensive preparations have been taken by the district administration, law enforcement agencies and various departments concerned on occasion of the Prime Minister's visit. Bangladesh has reaffirmed its 61st commitment to democratic governance, sustainable development, UN peacekeeping and multilateral cooperation. State Minister for Foreign Affairs Shama Obaid Islam made the commitment during a meeting with Khalid Khiari, Assistant Secretary General for the Middle East, Asia and the Pacific at the UN headquarters in New York yesterday. A foreign ministry press release said this today. Underscoring Bangladesh's position as one of the world's leading contributors to UN peacekeeping operations, Sharma Obaid Islam stressed the importance of preserving peacekeeping mandates despite ongoing financial constraints within the United Nations. On the Rohingya issue, she reiterated that the safe, voluntary and sustainable repatriation of forcibly displaced Rohingya people to Myanmar remains the only viable long-term solution, urging continued international engagement and support. U.S. President Donald Trump has left Beijing after wrapping up his state visit to China. Before his departure, he met Chinese President Xi Jinping again for a final round of talks today. Chinese state media CCTV said Trump called the meeting was very successful and incredible, while Xi Jinping called it historic. China's Minister of Foreign Affairs had described Trump's state visit to Beijing as a landmark moment in the bilateral relationship. In a statement published on X, the minister said the leaders had reached a series of new common understandings. Chinese foreign minister said she and Trump had agreed on a new vision of building a constructive China-U.S. relationship of strategic stability that would guide relations over the next 3 years and beyond. At least 9 security personnel were killed and 20 others injured in a suicide bombing in Pakistan last night. The explosion occurred at the headquarters of the Scouts in Pakistan's Khyber Pakhtunkhwa province. Following the blast, heavy armed militants opened fire, triggering an exchange of fire with security forces. Police said several terrorists were also reportedly killed during the exchange of fire. Africa's top health agency has declared an Ebola outbreak in the Democratic Republic of Congo's Ituri province. The Africa Centers for Disease Control and Prevention, CDC Africa, said this in a statement today. It said around 246 cases and 65 deaths have been reported, mainly in the gold mining towns of the province. The statement also said it was convening a meeting with DR Congo, Uganda, South Sudan and other international partners to discuss response efforts and cross-border surveillance. Cricket. And Bangladesh will take on visiting Pakistan in the second and last cricket match at Sylhet International Cricket Stadium tomorrow. The match is scheduled to start at 10 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Bangladesh is leading the series by 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain and thunder showers with temporary waves and although steady gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Kushtia, Papna, Bagura, Tangail, Mamenching, Dhaka, Kumila and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আজ শেষ হচ্ছে। এই সময়সীমায় আরও দুদিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গতকাল রাতে এ তথ্য জানিয়েছে। এনবিআর জানায়, আয়কর আইন অনুযায়ী আজ সরকারি ছুটির দিন হওয়ায় ছুটির অব্যবহিত পরবর্তী কর্মদিবস রোববার রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে। আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমার পর জাতীয় রাজস্ব বোর্ড আর কোন সময় বৃদ্ধি করবে না। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক পরিসংখ্যানে তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রিজার্ভের এই অবস্থান বৈদেশিক খাতের স্থিতিশীলতাকেই তুলে ধরে। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের উপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মেয়াদোত্তীর্ণ ঋণের কিস্তির উপর সর্বোচ্চ ১.৫% বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল। তবে নতুন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ০.৫% বিলম্ব সুদ আরোপ করা যাবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৩৭০,০০০ টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এই অর্থের চেক হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির ২০২৪-২৫ অর্থবছরের নেট মুনাফার একটি অংশ হিসেবে এ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দেওয়া হয়েছে। শ্রমমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অর্থ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২,২১৫ টাকা কমিয়ে ২,৪২,৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২,১০০ টাকা কমিয়ে ২,৩১,৪৭২টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১,৮০৮টাকা কমিয়ে ১,৯৮,৪০৫টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণে ১,৪৫৮টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,৬১,৬০৫টাকা। স্থানীয় বাজারে চেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই স্বর্ণের দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। রাজশাহী জেলার ৯টি উপজেলায় এবছর লিচু ব্যাপক ফলন হয়েছে। বাজারে আগাম জাতের দেশি লিচু শেষ হতে না হতেই এবার নামতে শুরু করেছে জনপ্রিয় সুস্বাদু বম্বে লিচু। কৃষি বিভাগ স্থানীয় চাষীদের মতে, আবহাওয়া অনুকূল থাকায় এবার জেলায় অন্তত ৫৬ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় মোট ৫২৮ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এবার দেশীয় বম্বে জাত মিলিয়ে জেলার মোট ৩,৭৭৫ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.২৫ টাকা, ক্রয় ১২২.২০ টাকা, ইউরো বিক্রয় ১৪৫.৮৬ টাকা, ক্রয় ১৪৩.১৩ টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৮.৪৬ টাকা, ক্রয় ১৬৫.২৮ টাকা, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.০৮ টাকা, ক্রয় ৩২.৪১ টাকা, দিরহাম বিক্রয় ৩৩.৭৩ টাকা, ক্রয় ৩৩.১০ টাকা, কুয়েতি দিনার বিক্রয় ৪০৪.৪০ টাকা, ক্রয় ৩৯৬.৮৩ টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.৩৪ টাকা, ক্রয় ৯৫.৮৩ টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩১.৬ টাকা, ক্রয় ৩০.৯২ টাকা এবং তাইবাদ বিক্রয় ৩.৮৩ টাকা, ক্রয় ৩.৭৬ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান। প্রথমেই শোনাব দেশের গান আমি স্রোতস্বিনী নদীর কাছে জেনেছি, এমনই কথায় গানটি গিয়েছেন তারেক সৈয়দ, সুর দিয়েছেন শিবু রায় আর গানে কথা সাজিয়েছেন পুলক রঞ্জন।

পাঁচমিশালি গানের অনুষ্ঠান শুনছেন। এবারের আয়োজনে রয়েছে একটি আধুনিক গান, কিছু দুঃখ দিও কিছু সুখ দিও, এমনই কথায় গানে কণ্ঠ দিয়েছেন প্রসেনজিৎ সরকার ও স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা। গানটি রচয়িতা শাহাবুদ্দিন মজুমদার, সুর দিয়েছেন সৈয়দ শাহবাব আলী আর্য।

শুনছেন বাচমিশালি গানের অনুষ্ঠান। এবারের আয়োজনে রয়েছে ছায়াছবির গান, ছায়াছবি জিন থ্রি থেকে নেয়া কন্যা কন্যা কন্যা রে বলবো মনের কথা, এমনই কথায় যুগলে গানটি গিয়েছেন ইমরান ও কনা। শোনা ছায়াছবি।

আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবারে শুনবেন শিল্পী অদিতি মহসিনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাব একটি ব্যান্ড সঙ্গীত, নগরবল ব্যান্ডের পরিবেশনা, কণ্ঠ দিয়েছেন জেমস।

আপনার শুনছেন পাঁচমিশালি গান। এবারে শোনাব একটি পল্লীগীতি। গানটির গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম, শিল্পী নাসরিন আক্তার বিউটি।

0: এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিকী।

0: এতক্ষণ সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান শুনলেন। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এদেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য

0: কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
1: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
1: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
1: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
1: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
1: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
1: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
1: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
1: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
4: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর।
5: প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি, আর সেই ভিত্তিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। বন, নদী, মাটি, বাতাস সবকিছু মিলেই গড়ে ওঠে একটি সুস্থ পরিবেশ, যেখানে মানুষ ও প্রকৃতি সহবস্থানে বেঁচে থাকে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। প্রিয় শ্রোতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন এক অমূল্য সম্পদ। একটি সুস্থ বন মানে নিরাপদ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। প্রাণী হারায় আশ্রয়, মানুষ হারায় নিরাপত্তা। বনায়ন কার্যক্রম পরিবেশ রক্ষার একটি কার্যকর উদ্যোগ, যা প্রতিটি মানুষের অংশগ্রহণে আরও শক্তিশালী হয়। বাড়ির আঙিনা, রাস্তার পাশ, খালি জমি, সব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে গড়ে তোলা যায় সবুজ আবরণ। প্রিয় শ্রোতা, আজ সবুজ বাংলা পর্বে রয়েছে সাক্ষাৎকার বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি।
6: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বর্জ্য ব্যবস্থাপনা আসলে কি সে সম্পর্কে।
7: আধুনিক সভ্যতার দ্রুত নগরায়ন, শিল্পায়ন ও ভোগবাদী অর্থনৈতিক ব্যবস্থার ফলে বিশ্বব্যাপী বর্জ্য উৎপাদনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয়। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্যের ঝুঁকি এবং প্রাকৃতিক সম্পদের অপচয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনাকে শুধু নিষ্পত্তির প্রক্রিয়া হিসেবে না দেখে সম্পদ পুনরুদ্ধারের একটি সুযোগ হিসেবে বিবেচনা করা একান্ত জরুরি। এখানেই চক্রাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা হয়ে ওঠে। আসলে আমাদের যে বিভিন্ন যে বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলোকে পরিবেশসম্মতভাবে যথাযথ স্থানে প্রক্রিয়াজাত করাটাকেই আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলতে পারি।
6: এবারে আপনার কাছে জানতে চাইব, বর্জ্যের প্রকার অনেক ধরনের বর্জ্যই তো থাকে।
7: বর্জ্য ব্যবস্থাপনা হল বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মতভাবে চূড়ান্ত নিষ্পত্তির একটি সমন্বিত প্রক্রিয়া। এই বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হল পরিবেশ দূষণ হ্রাস করা, জনস্বাস্থ্য সুরক্ষা করা এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা।
6: আমরা জানলাম বর্জ্য ব্যবস্থাপনা কি আসলে সে সম্পর্কে। এবার একটু জানব বর্জ্যের প্রকার ভেদ। অনেক রকমের বর্জ্য থাকে,
7: আপনি যেটা বলছেন আসলে অনেক ধরনের বর্জ্য থেকে থাকে। তার মধ্যে দু একটি না বললেই না, যেমন কঠিন বর্জ্য, হ্যাঁ, এটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট, তারপর গৃহস্থলী ও বাজারের যে বাণিজ্যিক বর্জ্য থাকে সেটি, জৈব বর্জ্য অর্থাৎ আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশ, কৃষিজ বর্জ্য, আবার চিকিৎসা বর্জ্যের কথা বললে হাসপাতাল ও ক্লিনিকের সংক্রামণযোগ্য বর্জ্য, শিল্প বর্জ্য তেমনই, যেটা কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত হয়ে থাকে। আর আধুনিক যুগে এই বর্জ্যটা খুবই প্রচলিত, যেমন আমাদের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য থেকে যে এই বর্জ্যটা আসে সেটা এই বর্জ্য। তো বাংলাদেশের নগর বর্জ্যের একটি বড় অংশ জৈব, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার বা বায়োগ্যাসে রূপান্তর করা সম্ভব।
6: বর্জ্য ব্যবস্থাপনার ধাপ সমূহ কি কি সে সম্পর্কে একটু
7: জানি। আমাদের যে বর্জ্যগুলো আছে সেটি ব্যবস্থাপনা করার জন্য কতগুলি আমরা ধাপ অনুসরণ করতে পারি বা করা হয়ে থাকে। যেমন প্রথমে হচ্ছে সোর্স সেগ্রিগেশন, অর্থাৎ উৎসতেই এটা পৃথক করা, এটা কি ধরনের বর্জ্য। তারপর সংগ্রহ ও পরিবহন করা, পুনর্জাতকরণ যেটাকে আমরা রিসাইক্লিং বলে থাকি, কম্পোস্টিং এবং শক্তি উৎপাদন করা, এবং সর্বশেষ যেটি নিরাপদ ল্যান্ডফিলকে এটা নিশ্চিত করা। বাংলাদেশের নগর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে সাধারণত বিভিন্ন সিটি কর্পোরেশন, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে উৎসে বর্জ্য পৃথকীকরণ ও আধুনিকীকরণ পরিমাণ বা যেটা সংখ্যা যেটাই বলি না কেন সেটা অবশ্যই বৃদ্ধি করা দরকার।
6: জানলাম ধাপসমূহ। এবারে আমরা জানব এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা সম্পর্কে ও এর চ্যালেঞ্জ কি সে সম্পর্কে।
7: জি, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা বা চ্যালেঞ্জ যেটাই বলেন না কেন আছে। তবে তার মধ্যে দুই একটি, যেমন পরিকল্পনার ঘাটতি বা প্রযুক্তির অভাব, একই সাথে আমাদের মানে এত মানুষ তাদের সচেতনতার অভাব আছে, অনিয়ন্ত্রিত ডাম্পিং স্টেশনগুলো আনকন্ট্রোলড কমপ্লিটলি, এরপরে আমাদের বর্তমানে যে প্লাস্টিক দূষণ যেটি নিয়ে সবসময় এখন বেশি আলোচনা হয়ে থাকে, এগুলো আমাদের মূল চ্যালেঞ্জ। তবে ল্যান্ডফিলে জৈব বর্জ্য পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এখানে একটা বলে রাখা দরকার, যা জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ। ফলে বর্জ্য ব্যবস্থাপনা সরাসরি পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পর্কিত।
6: জানবো আপনার কাছে এবার চক্রাকার অর্থনীতির ধারণা একটু দিন আমাকে।
7: চক্রাকার অর্থনীতি অর্থাৎ আমরা যেটা ইংলিশে বলে থাকি সার্কুলার ইকোনমি, এই চক্রাকার অর্থনীতি হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ প্রক্রিয়াকে এমনভাবে পরিচালিত করা হয় যাতে বর্জ্য সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং ব্যবহৃত পণ্য পুনরায় অর্থনৈতিক চক্রে ফিরে আসে। এই ধারণাটি আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্ব পেয়েছে, বিশেষ করে ইউনাইটেড নেশন ঘোষিত যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর আওতায় এটি গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে।
6: চক্রাকার অর্থনীতির মূল নীতি আসলে কি?
7: চক্রাকার অর্থনীতির চারটা আমাদের মূল নীতি আছে, সেগুলো হল রিডিউস অর্থাৎ ব্যবহার কমানো, রিউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিকভারি অর্থাৎ পুনঃপ্রজাগরণ।
6: বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতির সম্পর্ক কি আছে, থাকলে কি রকম?
7: হ্যাঁ, অবশ্যই, বর্জ্য ব্যবস্থাপনা হল চক্রাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া চক্রাকার অর্থনীতি বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। যেমন জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন করা, প্লাস্টিক পুনর্জাতকরণ করে সে নতুন পণ্য তৈরি করা বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা, এইসব উদ্যোগ একই সাথে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে থাকে।
6: সবশেষে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা কতটুকু।
7: বাংলাদেশের চক্রাকার অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, কৃষি ক্ষেত্রে জৈব সার ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে, প্লাস্টিক দূষণ কমানো যাবে আর কার্বন নিঃসরণ তো অবশ্যই হ্রাস করা যাবে। সরকারি নীতিমালা শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশ নিশ্চিত করা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বর্তমান সময়ে একটি অপরিহার্য উন্নয়ন কৌশল।
6: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি সম্পর্কে আমাদের জানালেন। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন।
5: প্রিয় শ্রোতা, সময়ের সাথে বদলে গেছে আমাদের চারপাশ, প্রকৃতির সেই চেনা রূপ আজ অনেকটাই পরিবর্তিত। এই পরিবর্তনের গল্পই উঠে আসে পরিবেশ বিষয়ক কথা আর গানে। গান মানুষের অনুভূতিকে স্পর্শ করে, সচেতনতার বার্তাকে পৌঁছে দেয় সহজভাবে, অনেক সময় এমন কথা বলে যা শুনলে মনের মাঝে তৈরি হয় নতুন চিন্তা। প্রিয় শ্রোতা, শুনবে এবার পরিবেশ বিষয়ক গান বদলে গেছে পরিবেশ। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন।

0: বদলে যাওয়া ধারাবাহিকতার একটি অংশ। পরিবর্তনের প্রভাবে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এটিও সত্য। আর পরিবেশ রক্ষা মানেই হচ্ছে নিজের ভবিষ্যৎ রক্ষা। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে জেসমিন আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি জেলা বিএনপি সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের চাঁদপুর জেলা সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি গতকাল নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠককালে এ অঙ্গীকার ব্যক্ত করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। শামা ওবায়দ ইসলাম বলেন, জাতিসংঘে বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। নিরাপদ স্বেচ্ছায় ও টেকসইভাবে মিয়ানমারের প্রত্যাবাসনই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন তিনি। এজন্য আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। একই সঙ্গে পাঠ্যবইয়ে 2024 সালের গণ অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিডিবির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঠ্যবই পরিমার্জন এবং একটি যুগোপযোগী নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন। এর আগে আজ তিনি চূড়ান্ত আলোচনার জন্য শি জিনপিংয়ের সঙ্গে আবারও বৈঠক করেন। চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, ট্রাম্প এই বৈঠককে খুব সফল এবং অবিশ্বাস্য বলে আখ্যা দেন। অন্যদিকে শি জিনপিং এটাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের বেইজিং সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, উভয় দেশের নেতারা একাধিক নতুন বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শি জিনপিং ও ট্রাম্প কৌশলগত স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি নতুন রূপকল্পে সম্মত হয়েছেন। এর ভিত্তিতে আগামী 3 বছর এবং তারপরেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালিত হবে। মন্ত্রণালয় জানায়, দুই পক্ষই আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং পারস্পরিক চ্যালেঞ্জসমূহ যথাযথভাবে মোকাবেলা করতে সম্মত হয়েছে। পাকিস্তানে গতরাতে এক আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 9 জন সদস্য নিহত এবং অপর 21 জন আহত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্কাউট সদর দপ্তরে এই বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সশস্ত্র উগ্রপন্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রকাশ্যে গুলি বিনিময় হয়। পুলিশ জানায়, এই গুলি বিনিময়ের সময় একাধিক জঙ্গি সদস্য নিহত হয়। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ইতুরি প্রদেশে ইবোলা মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার ঘোষণা দিয়েছে আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা। আফ্রিকান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি আজ এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে জানানো হয়, ইতুরি প্রদেশের স্বর্ণখনির শহরগুলোতে প্রায় 246টি আক্রান্তের ঘটনা এবং 65 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবৃতিতে আরও জানানো হয়, ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলা নেওয়া পদক্ষেপ এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা বিষয় নিয়ে আলোচনা করতে সিডিসি গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে বৈঠক করেছে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। এখন স্থানীয় খবর শুনবেন ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সারোয়ার আক্তার। Bangladesh Railway has started selling of advance tickets for the homebound passengers on the occasion of the Holi Eid ul Adha. Tickets for travelling on May 25 were sold today, and tickets for May 26 will be sold tomorrow, as well as the ticket for May 27 will be sold on 17th May. Meanwhile, return train tickets will be sold from May 21st. Return tickets for May 31st will be sold on May 21st. Tickets for June 1st will be sold on May 22nd. Tickets for June 2nd will be sold on May 23rd. Tickets for June 3rd will be sold on May 24th. And tickets for June 4th will be sold on May 25th. Cent percent tickets are being sold through online. Tickets for all intercity trains in the western region is being sold from 8 a.m. And tickets for all intercity trains in the eastern region is being sold from 2 p.m. A two-day training workshop on Child Act 2013 effective implementation began at an elite hotel in Khulna city today. Additional Secretary of the Law and Justice Division of the Ministry of Law, Justice and Parliamentary Affairs, S.M. Irshadul Alam, attended it as chief guest. Presided over by Senior District and Session Judge of Khulna, Chad Muhammad Abdul Alim Al Raji, the workshop was attended among others by Senior District and Session Judge of Narayanganj, Muhammad Abu Shamim Ajad, Police Commissioner Muhammad Jahidul Hassan, Director of the Divisional Social Service Office, Anindita Roy, and officials of different government departments, law enforcement agencies, and concerned organizations. A views exchange meeting of Horishankarpur BNP under Mohammadpur Upajela in Magura was held at the local bazar area today. Member of Parliament Nawaz Halima Arli attended it as chief guest. The meeting urged all the party leaders and workers to work unitedly to implement the 31-point plan announced by Prime Minister Tariq Rahman. A large number of party leaders and workers were present at the time. A gathering of Monirampur Upajela Jamaat Islami in Joshur was held at the primary teachers' auditorium of the Upajela today. District Jamaat Islami Amir and Member of Parliament Mohammad Golam Rasul attended it as chief guest, while Member of Parliament Gaji Enamul Haq and District Committee Sura and Working Council Member Maulana Arshadul Alam as special guests. Presided over by Upajela Jamaat Islami Amir Professor Fuzlul Haq, the gathering was attended among others by a large number of party leaders and workers. As part of the tree plantation program announced by Matriarch President Jiaur Rahman's environmental friendly philosophy and Prime Minister Tariq Rahman, this program began today with the planting of more than 100 saplings of tree at Benapul Bazar in Joshur. The joint convener of the district Jubodol inaugurated it as chief guest. The leaders of the Poro BNP and its affiliated organizations were present at the time. It may be mentioned 10,000 saplings of tree will be planted in the Poro area under the program. Cricket. And Khulna Journalist Union defeated Metropolitan Journalist Union by 21 runs in a friendly match at Khulna Stadium today. Batting first, Khulna Journalist Union scored 157 runs for 8 in the stipulated 20 overs. In reply, Metropolitan Journalist Union managed to score 136 runs for 9 in the stipulated 20 overs. Administrator of Khulna City Corporation distributed prizes among the winners as chief guest. Football and Shalika Union 11 become champion, defeating Arpara Union 11 by 1-0 in the Union Cup football tournament at Talkhuri School Ground under Shalika Upojela in Magura today. Member of Parliament Nawaz Halima Arli distributed prizes among the winners as chief guest. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Rajshahi, Kushtia, Pabna, Bogura, Tangail, Moyamansingh, Dhaka, Kumilla, and Sylhet. River ports in these areas are to west cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
3: Bangladesh Betar Khulna. Onushtan Prochorito Hocche Medium Wave 537.63 Metare 558 Kiloherje Eki Sathe FM Band 88.8 Megahertz ebong Bangladesh Betarer Mobile App Theke. এই পর্যায়ের অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমি নাজনীন সুলতানা শেখ ইমরান সাইদ অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আবু সাইদ জান কাদরি প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও মোহাম্মদ সাইফুজ্জামান বাংলাদেশ বেতার খুলনা
4: পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী গত 8ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হয় জেলা প্রশাসন খুলনার আয়োজনে বিশ্বকবির স্মৃতিধন্য ফুলতলার দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্সে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য রাখেন সুচি রানী সাহা উপজেলা নির্বাহী অফিসার ফুলতলা
5: দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন আমাদের হাতের লেখা রবি ঠাকুরের কথা বলার ভাষা রবি ঠাকুরের আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর পরীক্ষার খাতায় রবি ঠাকুর আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুর স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুর আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প রবি ঠাকুরের আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের তাই প্রতিদিনই তার জন্ম
4: শাহরুখ বক্তা অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান সাবেক ট্রেজারার খুলনা বিশ্ববিদ্যালয় বলেন
6: মানুষের কাছে তিনি স্পষ্ট করেন সমাজের ভিন্ন স্তরের এর বিভৎসতা রোমানলা ঠাকুরের এই স্পষ্ট বাণীতায় অভিভূত হয়ে ওকে চিঠি লিখে নিজের মুগ্ধতার কথা জানান ভবিষ্যতে আশা ইচ্ছা প্রকাশ করেন সেই সময় বিশ্বব্যাপী যুদ্ধবিরতি অমিত সংগ্রহের নেতৃত্বে ছিলেন রোলা এরপরে তিনি একটি ঘোষণাপত্র দিয়েছিলেন যেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর স্বাক্ষর দিয়েছিলেন শান্তির জন্য যেহেতু তিনি শান্তি চেয়েছিলেন এর প্রায় 2 বছর পরে 1921 সাল নাগাদ ছবির শহর কবিতা শহর প্যারিসে দুজনের সাক্ষাৎ হয় এই সাক্ষাতে ওরা নিবিড় কথাবার্তার মাধ্যমে বুঝতে চেষ্টা করেন সমাজকে সমর্থন করেন বৌদ্ধিক অনুভূতি এবং মানুষের শান্ত হতে শেখায় তাদের এই ভাবনা আলাপ আলোচনার রেলানো সভাপতি বিশ্ব শান্তির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি রবীন্দ্রনাথকে জানান ইউরোপে এই প্রেক্ষিতে ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে ইউরোপ তখন ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে কেন এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে তারা ভারতবর্ষকে মূল্যায়ন করেছিল রবীন্দ্রনাথের ভাবনা রবীন্দ্রনাথের দর্শনকে তারা শ্রদ্ধা করত এজন্য বলেছিল ইউরোপ ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে এটা আমাদের জন্য কম পাওয়া নয় রবীন্দ্রনাথ ওর সাথে একমত হন উল্লেখ করেন স্বর্গদূত রাজা রামমোহন রায়কে হিন্দু ধর্মের হাজারো বছরের গোড়ামি চোরমার করে দিয়ে তার কাজগুলোকে আলোচনার গতি আসে আরো গভীর ধর্ম নিয়ে রেলানরা বলেন যে ভারতের মতন একটি বিশাল দেশে সর্বধর্মের সমন্বয় ওনাকে আলোকিত করে নানা ভাবনায় এমন সংমিশ্রণ ও চিন্তাধারাকে করতে সাহায্য করেছে আলোচনা শেষ লগ্নে দুজনে একটা কথাতে উপসংহার টানেন যে সমাজকে সামগ্রিক ভাবে আরো মানবিক করার ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য
4: মোহাম্মদ তাজুল ইসলাম পুলিশ সুপার খুলনা বলেন
7: গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি বাংলা সাহিত্য সঙ্গীত এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে অনন্য মর্যাদা দিয়েছেন। তার লেখা কবিতা, গান, গল্প, দর্শন আজও আমাদের জীবনকে আলোকিত করে। মানবতা, প্রেম, প্রকৃতি এবং স্বাধীনতার যে বাণী তিনি দিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মার প্রতিচ্ছবি। তার সৃষ্টি আলো যুগে যুগে আমাদেরকে পথ দেখাবে। তিনি ছিলেন বিশ্বকবি, তিনি একই সঙ্গে বাংলার মাটির কবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সবাইকে জানাই বিনম্র শ্রদ্ধা।
4: মোহাম্মদ বিল্লাল হোসেন, যুগ্ম সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বলেন,
8: রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, এখানে একটি রবি যোগ ইন্দ্র যোগ নাথ। এখানে দেখেন, রবি মানে সূর্য, ইন্দ্র মানে হচ্ছে প্রভু, আর নাথ হচ্ছে হিন্দু ধর্মের একটা টাইটেল। তো এইভাবে যদি বলি যে এই রবীন্দ্রনাথ, এখানে কিন্তু সন্ধি বিচ্ছেদ হয়ে রবীন্দ্রনাথ হয়েছে। নর্মালি রবীন্দ্রনাথ বানানতে হওয়ার কথা র বয়রশ্বিকার, কিন্তু ওনার বানানে আছে দীর্ঘইকার। কেন? আমরা ছোটবেলায় যেটা পড়েছি যে রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, এনার নামের ক্ষেত্রে একটা প্রযোজ্য হয়েছে। আবার যে কথাতে বলতে হয় যে ওনার নাথ একটা হিন্দু ধর্মের টাইটেল, আবার ঠাকুর বা ট্যাগোর আর একটা টাইটেল, অর্থাৎ উনি দুইটা টাইটেল হোল্ড করেন। তো উনি যেগুলো লেখা লিখেছেন তার মধ্যে কাব্য আছে, সঙ্গীত আছে, ছোট গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে, নৃত্যনাট্য আছে, চিত্রকলা আছে। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পের সংজ্ঞা, একটা অসম্ভব সাধারণ সংজ্ঞা আছে যে অন্তর হতে আহরি বচন আনন্দ লোকে করি বিচরণ, ভীতরস ধারা করি সিঞ্চন সংসার ধুলি জালে। তার লেখার মধ্যে আছে প্রেম ভালোবাসা, প্রার্থনা, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা। আমি যদি তার প্রেমের একটি কবিতার কথা বলি, যেখানে বলা আছে হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়ে আধখানি কথা সাঙ্গনাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা। তার আছে জাতীয়তাবাদ, আছে দার্শনিক চিন্তা, এবং এই কথা বলতে হয় যে আমাদের বাংলাদেশ নিয়ে যে চিন্তা, সেখানেও কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতটাও তার, এবং মুক্তিযুদ্ধের সময় কিন্তু তার গান অনেক ভূমিকা রেখেছে। ঈশ্বরের ভক্তির কথা আমরা জানি, স্বদেশী গান আছে, মানব কল্যাণ আছে, তার শিক্ষা ভাবনা আছে। আমরা যদি এইভাবে বলি, সংক্ষেপে যদি বলি যে বাংলা সাহিত্যে এবং বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ছিলেন হোয়াট নট, ইংরেজিতে একটা কথা আছে হোয়াট নট, কি না, এবং তার রচনায় সাহিত্যের একমাত্র মহাকাব্য ছাড়া এমন কোন দিক নাই যেখানে তার পদচারণা ঘটেনি। এইভাবে যদি আমি বলি যে শান্তি ও মানবতার গান গেয়ে সমৃদ্ধ করেছেন এ বিশ্ব, আসুক শান্তি, জয় হোক মানবতার।
4: রেঞ্জ ডিআইজি খুলনা মোহাম্মদ রেজাউল হক বলেন,
9: শান্তি এবং মানবতার পক্ষে এই স্লোগানকে সামনে রেখে দিন উজ্জ্বলিত। শান্তি এবং মানবতার জন্য রবীন্দ্রনাথ কি করবো? আর জায়গা থেকে বলি, এখন রবীন্দ্রনাথকে কেন আমরা স্মরণ করবো? রবীন্দ্রনাথের বিশেষত্বের জায়গা করি, রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ উপন্যাসিক, রবীন্দ্রনাথ চিত্রশিল্পী, রবীন্দ্রনাথ গীতিকার, রবীন্দ্রনাথ সুরকার, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন কোন জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথ পদচারণা নয়। 1919 সালে যখন রবীন্দ্রনাথ নোবেল পেলেন, 1913 সালে, 1919 সালের যে জালিয়ানবাগ যে হত্যাকাণ্ড, তিনি হত্যাকাণ্ডে যে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশরা, সেটা প্রত্যাখ্যান করেছিল। তাকে যে ভালো লাগার যে জায়গাটা মানুষ হিসেবে, ধরেন আমাকে এটাকে টাচ করে, এটা আমার ভালো লাগে যে ওই মুহূর্তে ব্রিটিশদের যে আধিপত্য গোটা বিশ্বকে শাসন করা, শোষণ করা, যে ওই রকম পরিস্থিতি দাঁড়িয়ে জমিদার পুত্র হয়েও যে নাইট উপাধি অর্জন করা, এটা আমাকে অ্যাট্রাক্ট করে, আমাকে ভালো লাগে। আজকে যারা সামনে, যারা ছোট ছোট ভাই বোন আছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে রবীন্দ্রনাথ কেমন পৃথিবী চেয়েছিলেন। তাই রবীন্দ্রনাথ এমন একটা পৃথিবী চেয়েছিলেন, তিনি লিখেছিলেন ঠিক এভাবে, বোধহয় মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, মানে ফার্স্ট হচ্ছে মানুষের উপরে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি হারায় ফেলেন তাহলে একটা পাপের পর্যায়ে যাবে। রবীন্দ্রনাথ আরো কি লিখলেন, চিত্ত যেটা ভয় শূন্য। তার চিত্ত যেটা ভয় শূন্য কি, নাগরিক হিসেবে আমি, আমার ভিতরে ভয় ডর এগুলো থাকবে না, আর মুক্ত চিন্তার ক্ষেত্রে আমি স্বাধীন। এখন চিন্তা করার ক্ষেত্রে আমি স্বাধীন কিনা, আমার যে মুক্ত চিন্তা আমি করি কিনা সেই জায়গাতে। তারপরে বললেন কি, বললেন হচ্ছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। রবীন্দ্রনাথের যে জায়গা, রবীন্দ্রনাথের জায়গা হচ্ছে গুলো পূরণ করতে হবে, এগুলো আমাদেরকে দেখতে হবে। এখন রবীন্দ্রনাথ কি কারণে, রবীন্দ্রনাথ যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো তখন রবীন্দ্রনাথ বললেন আমি জাতীয়তাবাদে আদর্শে উজ্জীবিত মানুষ, কিন্তু আমি উগ্র জাতীয়তা পছন্দ করি না, এটাকে সে অপছন্দ করি। আজকের দিন 2026 সাল আমাদের স্বপ্ন, আমরা যেন আমাদের আচরণে, আমাদের কর্মে, আমরা যেন আমাদের যে এই উগ্রতার যে জায়গাটা, এখান থেকে যেন মুক্ত হতে পারি। এখন রাষ্ট্রের কর্মচারী সে আমার কর্তব্য, রাষ্ট্রের কর্মচারী সে আমারই মূর্ত কর্তব্য, আমার উপর যে দায়িত্ব কর্তব্য এটা যেন আমি পালন করি। আর আমি যদি এটা পালন করি তাহলে ওই যে বললেন শান্তি আসবে, মানবতা আসবে। এখন আমি যদি আমার উপর অর্পিত দায়িত্ব পালন না করি তাহলে শান্তি মানবতা কই থেকে আসবে, এটা তো সম্ভব না। কর্মচারী হিসেবে আমরা যারা এখানে বসে আছি অথবা আমার সামনে যারা আছেন তাদের প্রতি আমার যা জায়গা, আমি মানুষের উপকার করতে পারি আর না করি সেটা বড় বিষয় না। আমার হাত দিয়ে যেন অনৈতিক ভাবে মানুষের ক্ষতি না হয়। যদি রাষ্ট্রের কর্মচারী আমরা যারা সরকারি চাকরিজীবী আমরা যদি সেই একটা স্বপ্ন বাস্তবায়ন করি যে আমি যেন কারো ক্ষতির কারণ না হই, আমি উপকার করি আর না করি। আমরা যারা সরকারি চাকরি আমাদের দ্বারা মানুষ উপকার প্রত্যাশা করে না, বরং মানুষ এখন চিন্তিত হয়েছে আমার দ্বারা তার যত ক্ষতি না হয় আল্লাহ যেন এই স্বপ্নটুকু পূরণ করে এবং এই স্বপ্ন পূরণ করলে আপনার যে মানবতা শান্তি পাবে।
4: মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা বলেন,
10: বাংলা সাহিত্যের অসাধারণ প্রতিভাধর রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শুধু সাহিত্যের নয় পরবর্তীকালে বিশ্ব সাহিত্যের আকাশে হয়ে উঠেছিলেন এক অনির্বাণ নক্ষত্র। রবীন্দ্রনাথ কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, গল্পকার, সঙ্গীত স্রষ্টা, চিত্রশিল্পী এবং শিক্ষা দার্শনিক। মানব সভ্যতার ইতিহাসে এত বহুমুখী প্রতিভার সমাবেশ সত্যিই বিরল। তার জীবন ও সৃষ্টির সাথে খুলনার রয়েছে এক গভীর আত্মিক সম্পর্ক। পদ্মার তীরে শিলাইদহের তার জমিদার পরিচালনার সময় তিনি বাংলাদেশের মাটি ও মানুষকে যে ভালোবাসায় আঁকড়ে ধরেছিলেন সেই অনুভূতি তার সাহিত্যের প্রাণ শক্তিতে রূপান্তরিত হয়েছিল। দক্ষিণ দিহির এই ভূমি তার স্মৃতি আজও বুকে ধারণ করে রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপনে আলোচ্য বিষয় শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ অত্যন্ত প্রাসঙ্গিক। খুলনার এই সাংস্কৃতিক ভূমিতে যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি আজও জীবন্ত এই উদযাপন আমাদের জন্য বিশেষ তাৎপর্যময়। রবীন্দ্রনাথের সাহিত্যে নিপীড়িত মানুষের গভীর সহানুভূতি ও অন্যায় বিচারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিভা ফুটে ওঠে। তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের জ্ঞান ও দর্শনের সমন্বয়ে এক সুসংহত বিশ্ব সমাজ গড়ার স্বপ্ন দেখতেন। শোষণমুক্ত বাংলাদেশের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। দীর্ঘ গণ আন্দোলনের পর একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার পুনরায় সরকার গঠন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী একটি বৈষম্যহীন, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তার সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে অঙ্গীকার ব্যক্ত করেছেন ধর্ম যার যার, নিরাপত্তা সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং সেখানে সবার সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রীর ভিশন এবং অঙ্গীকার হল একটি অসাম্প্রদায়িক চেতনা, ধর্মীয় সম্প্রীতি, মানবিক, বৈষম্যহীন, নিরাপদ ও সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র গঠন। আসুন আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সেই ভিশন বাস্তবায়নে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিনে তার প্রতি আমারও বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি।
4: মাননীয় সংসদ সদস্য আমির এজাজ খান তার বক্তব্য তুলে ধরেন এভাবে,
11: বিশ্বকবি শান্তিতে নোবেল পুরস্কার আমাদের অহংকার, যে আমাদের এই অঞ্চলে তিনি বিয়ে করেছিলেন। তার সাহিত্য, কবিতা, গান, সুর, বিদ্রোহ, দেশের মানুষের অস্তিত্বকে রক্ষার জন্য তিনি যা যা করে গিয়েছেন সারা জীবন বাংলাদেশের মানুষ এটা মনে রাখবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি নির্বাচনের আগে কিছু ইস্তেহার দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে পারলে কৃষকদের, কৃষক মানে শুধু ধান চাষী নয়, ধান, পাট, আম, জাম, লিচু, কাঁঠাল, যে যে কৃষক যে যে কাজ করে তাদের 10,000 টাকা সুদ সহ মওকুফ করে দেবেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে ঘোষণা দিলেন যে সমস্ত কৃষককে 10,000 টাকা সুদ সহ ঋণ মওকুফ করে দিলেন। তিনি কথা দিয়েছিলেন যে আমরা সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড প্রদান করব। প্রায় 40,000 মানুষ অলরেডি ফ্যামিলি কার্ডে উপকারিতা তারা পাচ্ছেন। তিনি কৃষক কার্ড বিতরণ করেছেন, হাজার হাজার মানুষ প্রতি মাসে সেই অর্থটা পাচ্ছেন। সিদ্ধান্ত গুলো উনি নিয়েছেন, নারীদেরকে এলপিজি সিলিন্ডার আপনারা ব্যবহার করেন তার ন্যায্য মূল্যটা কার্ড উনি করে দেবেন, আপনার কম দামে সেই কার্ডটি আপনার দিয়ে গ্যাস কিনতে পারেন। স্বাস্থ্য সেবা কার্ড উনি প্রদান করবেন। তারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পরিকল্পনা ছিল খাল খনন করে এক ফসল যেখানে হয় সেখানে 2-3 ফসল উৎপাদন করাবো, আমার কৃষক যাতে কোন সময় অধ্বরে অনাহারে না থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কর্মসূচির মধ্য দিয়ে খাল খনন করে পানিকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আমরা সেই সময় চাল রপ্তানি করেছিলাম। তার সুযোগ্য সন্তান হিসেবে জনাব তারেক রহমান 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন সারা বাংলাদেশে খাল খনন চলছে। আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা যদি সবাই ঠিকঠাক থাকি তাহলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশে সেই জায়গায় নাই। উনি বাংলাদেশে এসে প্রথমে যে কথাটি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, ওনার আরো যে সমস্ত জ্ঞানগুলো রয়েছেন, একজন সাদা মাঠা এই মাটির মানুষ জনাব তারেক রহমান এত অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে তিনি বাংলাদেশের মানুষকে সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে রেখেছেন কিভাবে স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশের মানুষদেরকে মুক্তি আনা যায়, বাংলাদেশের মানুষ মুক্ত হয়। তাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে ভালো রাখার জন্য তারেক রহমান যে কর্মসূচিগুলো হাতে নিয়েছেন আমরা সবাই মিলে তাকে সাহায্য করি, সহযোগিতা করি, দেশের আইন শৃঙ্খলা যাতে সুন্দর এবং ভালো থাকে তার জন্য প্রশাসন যাতে সর্বসময় সচেষ্ট থাকেন।
4: প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
12: আমাদের সরকার ক্ষমতায় যখনই এসেছেন রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন, এই জায়গাটাও এই রূপে ফিরিয়ে আনার জন্য, এই দক্ষিণ দিহিকে রবীন্দ্রনাথের স্মৃতির মিনার করে গড়ে তোলার জন্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1995 সালে তার সরকারের সময় উদ্যোগ নিয়েছিলেন। এবার সারা বাংলাদেশে যেখানে যেখানে রবীন্দ্রনাথের পদচারণা পড়েছে তার প্রত্যেকটি জায়গায় রবীন্দ্র জন্মবার্ষিকী পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে। আমরা এভাবে সারা বাংলাদেশে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে রবীন্দ্র জন্মবার্ষিকী পালন করছি, একটি কারণে, সেটি হলো রবীন্দ্রনাথ বাঙালির সম্পদ। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ, সাহিত্যানুরাগী মানুষ বেঁচে থাকবেন ততদিন রবীন্দ্রনাথ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করবেন। সে কারণে আমরা বাংলাদেশের উন্নয়নের সাথে, বাংলাদেশের ভবিষ্যতের সাথে, গণতন্ত্রের সাথে, আইনের শাসনের সাথে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে, সাহিত্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছতে চাই বলেই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বারবার ফিরে আসি এবং রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে এই বাংলাদেশের মানুষের ভালো থাকা এবং শান্তির পথ খুঁজি। রবীন্দ্রনাথের গানের মধ্যে অন্যরকম একটি নেশানেশা কাজ করে। যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন তারা কিন্তু শুনে দেখবেন, দেখবেন যখন ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে, যখন শিল্পীরা গান তখন মনে হয় যে গানটা আমার জন্য রচিত হয়েছিল। রবীন্দ্র সাহিত্য অনুধাবন করার জন্য, অবগাহন করার জন্য, অনুভব করার জন্য বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমার এই জন্ম সার্থক। তাই আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত রবীন্দ্র সাহিত্য ছড়িয়ে পড়ুক, নজরুল সাহিত্য ছড়িয়ে পড়ুক, আমাদের সাহিত্যের প্রতি মানুষের অনুরাগ বাড়ুক, আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রীরা আদব ফেলে সাহিত্যের জগতে, সাংস্কৃতিক জগতে, শিক্ষার জগতে, খেলাধুলার জগতে ফিরুক।
4: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খুলনা মিস হুরে জান্নাত। এ প্রসঙ্গে তিনি বলেন,
13: আমাদের মানব জীবন বিভিন্ন স্তরে আমরা প্রবেশ করি, কিন্তু আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে ভুলে গেলে চলবে না। আমাদের যেমন পড়ালেখা করতে হবে তেমনি আমাদের গল্প, কবিতা, গান জানতে হবে। আসলে এগুলোই তো আমাদের সংস্কৃতি। শুধু পড়ার মধ্য দিয়ে আমরা শুধু খটোমটো জিনিস পড়েই গেলাম, কিন্তু আমার আসলে আত্মার মধ্যে ভালো লাগছে না এমন কোন কিছু আসলে খুব একটা দীর্ঘস্থায়ী হয় কিনা আমার জানা নেই। তবে আমি বলবো যে শিল্প সংস্কৃতি আপনার আত্মাকে শান্তি দেবে, আপনার অবসর সময়কে আরো আনন্দে ভরিয়ে তুলবে।

0: সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারা বর্ণনা শেখ মঞ্জুর ইমাউলা, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন নাতে রাসুল শুনবেন।

0: হারুনা রশিদের কণ্ঠে নাতে রসুলটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার চাঁদপুর জেলা সফর করবেন এবং অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন, ফ্যামিলি কার্ড ও জনসভায় যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
1: মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কর্মের শাস্তি আল্লাহ আস্বাদন করান, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল কুরআন সূরা রুম আয়াত 41। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা বাকারা আয়াত 153। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কুরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। সকালবেলা কুরআন শরীফের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল সালাত হতে উত্তম, আর এলেমের একটি অধ্যায় শিক্ষা করা, চাই তার উপর আমল করা হোক বা না হোক, 1000 রাকাত নফল সালাত পড়া হতে উত্তম। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন সূরা আল ইমরান আয়াত 103। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করো। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

0: বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 19.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধ্যে 6টায় 62%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:16, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা আরিয়ান হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালিটির 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারিলি ওয়েস্টার্ন অর নর্থ ওয়েস্টার্ন গাস্টিয়ার স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা অ্যান্ড সিলেট। রিভার পোর্ট অফ দিজ এরিয়াজ হ্যাভ বিন অ্যাডভাইজড টু ওয়েস্ট কশনারি সিগনাল নাম্বার 1। Repeat cautionary sila number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporary gusty or squally wind along with lightning flashes may expected at many places over Rongpur, Mamansingh, Silet, few places over Rajshahi and Dhaka division, one or two places over Khulna, Borishal and Chattogram division. Along with that, moderately heavy to very heavy rainfall may expected at places over Silet and Mamansingh division. Day and night temperature may remain nearly unchanged over the country. High temperature of the country today as recorded in Jashore 37.8 degrees Celsius and lowest at Nikli 19.8 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 32.2 degrees Celsius, minimum 25.6 degrees Celsius. Humidity recorded in air at 9 AM 67%, at 6 PM 62%. The sun rises over Dhaka tomorrow at 5:16 AM, sets at 6:34 PM. That's the end of the weather report for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন পূর্ণচন্দ্র মণ্ডলের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনবেন গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন পূর্ণচন্দ্র মণ্ডলের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, একটি বিশেষ ঘোষণা। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026। বিস্তারিত জানতে পত্রিকা দেখুন অথবা ডিজিট করুন www.joinnavy.navy.mil.bd। নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। প্রতারক হতে সতর্ক থাকুন, টাকার বিনিময়ে নাবিক ভর্তি হতে সাবধান। ঘোষণাটি শুনলেন। সড়ক দুর্ঘটনা রোধ করতে ট্রাফিক আইন মেনে চলুন। শহর বা ব্যস্ততম এলাকায় রাস্তা পারাপারে যেখানে জেব্রা ক্রসিং নেই, সেখানে প্রথমে হাতের ডাইনে, পরে বাঁয়ে এবং সব শেষে আবার ডাইনে দেখে তবেই রাস্তা পারাপার হন। ময়লা আবর্জনা, খাবারের উচ্ছিষ্টাংশ, এমনকি ফল ফলাদির খোসা রাস্তার উপরে ফেলবেন না, এতে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি উৎপল শুভ্রমন্ডল। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল বেশ করেছি, সেখানেও সাহিত্য সংস্কৃতির অনবদ্য অবদান। তিনি আজ খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে কাব্য ক্যানভাসে অনুভব শীর্ষক দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে সাহিত্য সংস্কৃতির চর্চা সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে উল্লেখ করে বলেন, সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতাকে তুলে ধরে এই অঙ্গনকে অগ্রসর করার পরিবেশ তৈরি করতে হবে, তবেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। সংগঠনের সভাপতির সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠনের উপদেষ্টা ও জেলা কালচারাল অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার কবি সাহিত্যিকদের রচিত কবিতা, অনুগল্প ও প্রকাশিত বইয়ের মোড়ক প্রদর্শনীতে

0: পেয়েছে। অতীত এবং বর্তমান কবি সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে সাহিত্যিক সংগঠন আবৃত্তি স্কুল দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। শিশু আইন 2013 কার্যকর বাস্তবায়ন শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পরিচালক অনিন্দিতা রায় সহ খুলনার বিভিন্ন সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যশোরের শার্শা উপজেলার নাভারণ খাদ্য গুদাম প্রাঙ্গণে আজ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সহ স্থানীয় কৃষক ও চাল ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে শার্শা উপজেলায় 2,544 মেট্রিক টন ধান, 8,707 মেট্রিক টন চাল এবং 54 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা। আগামী 31 আগস্ট পর্যন্ত এক সংগ্রহ কার্যক্রম চলবে। 2026-2027 অর্থ বছরের প্রথম ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা আগামীকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান এতে প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ ব্যাংক খুলনা নির্বাহী পরিচালক মোহাম্মদ রুকুনুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের সবাই বিশেষ অতিথি থাকবেন। বাংলাদেশ ব্যাংক খুলনা এর আয়োজন করছে। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট খেলায় আজ খুলনা সাংবাদিক ইউনিয়ন 21 রানে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নকে পরাজিত করেছে। খুলনা সাংবাদিক ইউনিয়ন প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 157 রান সংগ্রহ করে। জবাবে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন 20 ওভারে 9 উইকেট হারিয়ে 136 রান করতে সমর্থ হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ফুটবল। মাগুরার শালিখা উপজেলার তালখড়ি স্কুল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ শালিখা ইউনিয়ন একাদশ 1-0 গোলে আড়পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল সন্ধে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: আগুন ব্যবহারে সাবধান হন, মুহূর্তের অসাবধানতাই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে। প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপনে সর্বশক্তি নিয়োগ করুন, ধূমপান পরিহার করুন, পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বেতার।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: আসো ছড়া ভাই, কেমন আছো? কো
2: আছি ভাই, ভালো আছি।
4: তো মনটা আজকে একটু তোমার খুশি খুশি লাগছে?
2: শুনছো, ওই আমার পাশের বাড়ির যে সমেদ আলী, হে কৃষক কাটতেছে, আমি গেলাম,
4: আমার তো এখনো হয় নাই। না না, পাইবা পাইবা
5: পর্যায়ক্রমে সবাই।
4: হ্যাঁ, পর্যায়ক্রমে
2: পাইলো, আমি পাইলাম।

0: না, হয়তো পাইছে তার আর কপাল আশ্রয় পাইছে, তোমার হয়তো সেল পরে সবাই পাইব,
1: ওই যে যার বেশি দরকার
0: আগে দিচ্ছে। তো শোনো, কৃষক কার্ডে তো পাইবা, কিন্তু কৃষক কার্ডের কি কি সুবিধা আছে তা তো জানো। আর একবার কয়ে যাই, কৃষক কার্ডের আওতায় কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সহজে কৃষি পণ্য বিপণন, সহজ শর্তে কৃষি ঋণ এবং কৃষি বীমার মতো অত্যাবশ্যকীয় সুবিধা পাবে। এই এতগুলি সুবিধা পাইলে কার নামন খুশি হবে। আর এই সরকার আমাদের এটা দিতেছে দেখে আমরা সরকারে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে কৃষিজীবী ভাই বোন শ্রোতা বন্ধুরা, আপনারা যেখান থেকে আমাকে আসলে শুনতেছেন, আশা করি আপনারাও এই কৃষি কার্ড পেয়ে যাবেন। হ্যাঁ, এই কৃষকের কার্ডে আপনারা এই যে সুবিধাগুলি বললাম এই সুবিধাগুলি পাবেন। হ্যাঁ, তো আপনারা যেখান থেকে দেখতেছেন আর শুনতেছেন আমাদের আসর, আপনাদের সবাই জানাই এই দেশামান মাটি আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক
1: শুভেচ্ছা।
0: তাহলে আসো আমরা সবাই নিয়ে আজকের আসরটা শুরু করি। তো শোনো, আজকের আসরের মধ্যেই একটা আলোচনা অনুষ্ঠান আছে। আলোচনা অনুষ্ঠান হল তারুণ্যের কৃষি, কৃষি কার্ড, এই যে যেটা নিয়ে আলাপ করি। হ্যাঁ হ্যাঁ, কৃষিতে নতুন সম্ভাবনা নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান আছে, কৃষিবিদ এবং শিক্ষার্থীর অংশগ্রহণে একটা আলোচনা অনুষ্ঠান, বুঝছো। এই আলোচনা অংশগ্রহণ করতেছে ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আরও আছেন কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান, পরিচালক কৃষি তত্ত্ব সার্ভিস, খামারবাড়ি, ঢাকা, এবং তার সাথে আছে শাহেদ মাহমুদ, শিক্ষার্থী শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে আসো এরাদের যে আলোচনাটা, এই আলোচনাটা আমরা আগে শুনি, তারপর কথা কই।
2: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলে থাকি, যে তারুণ্যের যে কৃষি বিষয়ক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি এখন সারা বাংলাদেশে আলোচিত এবং বর্তমান সরকার যে বিষয়টির উপর জোর দিচ্ছে তাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আঙ্গিকে, যে আমরা জানি যে কৃষক কার্ড, এবং সেই কৃষক কার্ড নিয়ে আমরা আজকে কথা বলব, যে কৃষিতে নতুন করে যে সম্ভাবনা একটা দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কৃষি তথ্য সার্ভিসের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মশিউর রহমান, এবং একই সাথে আছেন আমাদের তারুণ্যের প্রতিনিধি, আমাদের শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ মাহমুদ। আমাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আমরা সকলেই জানি যে কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা খাত, যার আওতায় শস্য, মৎস্য, প্রাণী সম্পদ অন্তর্ভুক্ত। বাংলাদেশের জিডিপিতে আমাদের প্রায় কৃষির অবদান 11% এবং মোট শ্রমশক্তির প্রায় 42% এ খাতে নিয়োজিত আছে। আমরা জানি দেশে প্রায় 1,69,00,000 কৃষি খানা রয়েছে, যাদের প্রধান জীবিকা হল কৃষি। আমরা সেই বিষয় নিয়ে আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তারেক রহমান কিছুদিন আগে আমাদের যে এই যে কৃষকের কল্যাণের জন্য যে কৃষক কার্ড সেটি চালু করেছেন, এবং সেই সার্বিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমি প্রথমেই আসি যে জনাব মোহাম্মদ মশিউর রহমান আপনার কাছে, যে এই যে আমরা যেটি বলছি যে এই যে কৃষক কার্ড, আপনি একটু জানাবেন যে আসলে এই কার্ডটা কি বা এটার মূল উদ্দেশ্যটা কি?
3: ধন্যবাদ আপনাকে। আমি যদি সংক্ষেপে এক কথা বলি, যে কৃষক কার্ড হচ্ছে কৃষকের একটি নিজস্ব আইডেন্টিটি কার্ড, পরিচিতি কার্ড। এটা একই সাথে যে শুধু পরিচিতি কার্ড না, এটা একটা আর্থিক সুবিধা সম্বলিত ডেবিট কার্ড। আমরা এটাকে বলি যে কৃষক কার্ড আসলে বাংলাদেশের প্রতিটি কৃষকের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র। এটি মূলত একটি চিপ সম্বলিত কার্ড, এবং এই কার্ড ব্যবহার করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, প্রণোদনা সহ আর্থিক সহায়তা সবকিছু কৃষক এর মাধ্যমে পেতে পারে।
2: জি, আমরা ইতিমধ্যে শুনেছি যে এই যে 11টি উপজেলায় কৃষক কার্ড, যেটি গভর্নমেন্ট একটা পাইলট, যে প্রি পাইলটিং প্রজেক্ট আঙ্গিকে শুরু করেছে, তো সেখানে গভর্নমেন্ট এই যে সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় আমাদের কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, ওনারা নানান সুবিধার কথা বলছেন। আপনি আমাদের একটু বলবেন যে সরকার এই যে 10টি সুবিধা, সেই সুবিধাগুলি আমাদের একটু বলবেন।
3: অবশ্যই, একটি কৃষক কার্ডের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে এখন বলছি যে একজন কৃষক 10টি সেবা পাবে। এই সেবাগুলি হচ্ছে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে, সে ন্যায্য মূল্যে সে সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের রোগ বালাই সংক্রান্ত পরামর্শ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি বীমার সুবিধা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা। এই 10টি সেবাকে আমরা আসলে বলেছি। এখানে বলে রাখা ভালো যে কৃষক যে সরাসরি আর্থিক সুবিধাটা পাবে এখানে কিন্তু আমি এটা বলিনি। আমরা কৃষকদেরকে মূলত 5টা ক্যাটাগরিতে বিভক্ত করে থাকি। আমরা সবাই জানি যে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি এবং বড় কৃষক। এখানে কিন্তু সকল শ্রেণীর কৃষকেরই কিন্তু তথ্য উপাত্ত নেওয়া হয়েছে এবং এই কৃষকদের মধ্য থেকে আপাতত প্রাথমিকভাবে ছোট কৃষক, প্রান্তিক কৃষক এবং ভূমি কৃষক তাদেরকে আসলে এই নগদ অর্থের সুবিধাটা দেওয়া হচ্ছে, একদম বাছাই করে।
2: এবং আমাদের যে একদম উপজেলা কৃষি অফিস তারাই
3: কাজটা করেছে। এটা কাজটা আসলে আমি বলি যে পুরো দেশে কাজটা প্রায় 4 বছর সময় লাগবে। এটা বাস্তবায়নের কাজটা আসলে 3টা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ যেটা সম্প্রতি সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে প্রি পাইলটিং, এবং এই প্রি পাইলটিং হিসেবে বাংলাদেশের 11টি জেলার 11টি উপজেলার 11টি ব্লককে নির্বাচন করা হয়েছে এবং ওই 11টি ব্লকে প্রায় 22,000 কৃষককে অলরেডি এই কৃষক কার্ড দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে হবে 180 দিনের মধ্যে আরো প্রায় 15টি উপজেলার সকল কৃষককে এই কার্ডটি দেওয়া হবে। এটি দেওয়া শেষ হলে পরে বাকি পরবর্তী সময়ে বাংলাদেশের সকল জেলা, সকল উপজেলা, সকল কৃষককে এই
2: কর্মসূচি, বর্তমান সরকারের যে একটি প্রতিশ্রুতির জায়গা ছিল সে জায়গাটিতে সরকার কিন্তু আগামী 4-5 বছরের মধ্যে কৃষক কার্ডটি কৃষকের কল্যাণের জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবে। আমি যদি জনাব শাহেদ মাহমুদ আপনার কাছে আসি, যে এই যে আপনি যে সুবিধাগুলি কথাগুলি শুনছিলেন, একজন তরুণ প্রতিনিধি হিসেবে আপনারা এই জায়গাগুলিকে, এই যে কৃষক কার্ড এবং এর যে নানান সুবিধা বা তরুণদের যে জায়গাগুলি সে জায়গাটা আপনি কিভাবে দেখছেন?
4: প্রথমত আপনাকে ধন্যবাদ। কৃষক কার্ডটা যেটা হলো সেটা হচ্ছে কিন্তু আমাদের কৃষি আসলে ডিজিটালাইজড হচ্ছে, এটাই সব থেকে বড় পাওয়া। আসলে তরুণরা যেটা কনভেনশনাল প্র্যাকটিস এটা করতে তারা আসলে ততটা আগ্রহী নয়, অথবা যেখানে বেশি অনিশ্চয়তা আছে সেটা আগ্রহী নয়। যখন তরুণরা দেখতে পাচ্ছে অনেক সহজে একটা ঋণ পাওয়া যাচ্ছে, তখন কিন্তু সে একটা নতুন স্টার্ট আপের দিকে যাবে, তখন কিন্তু তারা একটা নতুন বিজনেস দাঁড় করাবে। তখন কিন্তু কৃষকরা, সাধারণ কৃষকের থেকে তরুণরাও কিন্তু কৃষিকে যুক্ত হতে শুরু করবে, এবং এই কার্ডের মাধ্যমে যখন দেখছে আসলে কৃষি ডিজিটালাইজ হচ্ছে, তখন তরুণরা আসলে কৃষিতে যুক্ত হওয়ার তাদের ইচ্ছাটা পাবে।
2: তার মানে যে এই যে তরুণ মানে একটা খুবই টেকনিক্যাল জায়গা বা খুব আগ্রহের জায়গা, যে জায়গাটিতে
4: আগ্রহের জায়গাটা তৈরি হবে,
2: পছন্দের জায়গা, এরকম ডিজিটাল জায়গাগুলি এই জায়গাগুলি কিন্তু এর মধ্যে আছে এবং এই কারণে তরুণদের কিন্তু একটা নতুন করে একটা আগ্রহের জায়গা কিন্তু তৈরি হচ্ছে।
4: আবার একই সাথে কিন্তু এখানে মার্কেটিং সিস্টেমটাকেও ডেভেলপ করা হচ্ছে, যে
2: বিপণন জায়গাটা, ফলে কিন্তু তরুণদের একটা কাজ করার সুযোগ,
3: যেটা আসলে তরুণদেরকে একজন আদর্শ কৃষি উদ্যোক্তা হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
4: একই সাথে উদ্যোক্তা তো বটেই, তারপরে এই কৃষি কার্ডের এখানে কিন্তু অনেক জব সেক্টর তৈরি হবে কৃষিতে ডেটা এন্ট্রির জন্য, ডেটা এন্ট্রির জন্য কিন্তু তরুণরা আবার একটা জব সেক্টর।
2: আপনি একদমই খুবই ভালো কথা বলছেন যে তরুণদের কিন্তু একদম এই জায়গাগুলোতে কিন্তু এই যে প্রত্যেকটা ধাপে ধাপে, মানে এই যে 10টি সুবিধার কথা সরকার থেকে যেগুলো বলা হচ্ছে, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু এরকম ডেটা এন্ট্রির কিন্তু প্রয়োজন
4: পড়বে,
2: সে জায়গাগুলো কিন্তু আমাদের এই যে তরুণরা যাদের এরকম প্রযুক্তি নিয়ে যাদের জ্ঞান আছে তারা কিন্তু এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ পাবে। আমি যদি মশিউর রহমান যে আপনার কাছে যদি আবার আসি, এই যে সামগ্রিকভাবে আপনি বা আমরা যে কথাগুলি বলছি এখানে কোন চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা দেখছেন কিনা?
3: চ্যালেঞ্জ তো কিছুটা আছে অবশ্যই, কারণ প্রথমত হচ্ছে এখন আমাদের শ্রেণী পেশার মানুষদের মধ্যে কৃষকদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, এবং এই 4 বছর সময়ের মধ্যে প্রত্যেকটি কৃষককে এই প্রকল্পের আওতাভুক্ত নিয়ে আসা, এটা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জের কাজ। তবে আমরা বিশ্বাস করি কৃষি মন্ত্রণালয়ের, বিশেষ করে কৃষি সংরক্ষণ অধিদপ্তরের এবং আর্থিক প্রতিষ্ঠান যারা আছে জড়িত তাদের সেই সক্ষমতা আছে, এবং এই সক্ষমতার মাধ্যমে তারা আগামী 4 বছরগুলিতে এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। আমাদের আসলে প্রি পাইলটিং এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে এই কাজটা বাস্তবায়ন করতে গিয়ে মাঠে আসলে কি ধরনের চ্যালেঞ্জ আসে সেই চ্যালেঞ্জগুলিকে শনাক্ত করা, এবং পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যে অ্যাড্রেস করেই আমরা যেন আসলে পলিসিটা নির্ধারণ করতে পারি, যাতে আমাদের কাজটা।
2: তুমি একদমই সত্যি কথা বলেছেন, আর এটাও ঠিক যে মানে আমরা নতুন কিছু গ্রহণ করতে গেলে কিন্তু চ্যালেঞ্জ আসবে
3: অবশ্যই,
2: কিন্তু আমরা কিন্তু থেমে থাকতে রাজি না, এবং আমাদের বর্তমান সরকার কিন্তু আমরা দেখছি যে সে জায়গাটা কিন্তু চ্যালেঞ্জ নিতেও কিন্তু আগ্রহী এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু সেভাবে কার্যক্রম গ্রহণ করছেন। আমি যদি শাহেদ মাহমুদ আপনার কাছে আবারও আসি, যে এই যে চ্যালেঞ্জ সীমাবদ্ধতার যে জায়গাগুলি বলছিলাম, যে আপনি তরুণদের জায়গা থেকে আপনি আগামী দিনে এখানে এই জায়গাগুলোতে আর কি কি বিষয়কে আপনি সম্ভাবনার জায়গা দেখেন বা আর কি কি বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন?
4: এখানে আমি যেই সুযোগ সুবিধাটা দেখছি যে সরকার জনগণকে সুযোগ সুবিধাটা দিচ্ছে, এখন আমরা যারা তরুণরা আছি আমরা কিন্তু অনেকেই বিনিয়োগে উৎসাহী হই, তো যদি কৃষকরা বা আমরা তরুণরা এই কার্ডের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করতে পারি তাহলে কিন্তু এটা একটা সুবিধা, মানে অর্থনৈতিক একটা চালিকা শক্তি হইতে পারে, এবং এটা আমাদের জন্য একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে, যে কৃষক বা একজন তরুণ এই কার্ডের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করতে পারছে। এক, দুই নম্বর হচ্ছে আমাদের যে সকল নিরাপত্তাগুলো আমরা জানি কৃষিতে সব থেকে বড় সমস্যা হলো মধ্যস্বত্বভোগী, যখনই এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, কারণ আমি যখন একজন কৃষক প্রণোদনা পাচ্ছে সেটা হয়তো বা মেম্বার বা চেয়ারম্যানের মাধ্যমে আসে, কিন্তু এখন কিন্তু সরকার সরাসরি ওই কৃষকের কাছে পাঠাতে পারছে, সুতরাং একজন তরুণ ইজিলি সেটাকে নিতে পারছে, তখন আসলে এই সমস্যাটা এই কার্ডের মাধ্যমে কেটে যাচ্ছে। সুতরাং একজন তরুণ চাইবেই যে একটা কার্ড গ্রহণ করতে বা কৃষিতে সম্পৃক্ত হইতে।
2: তার মানে যে আপনি যে চ্যালেঞ্জ বা আমাদের মশিউর রহমান স্যার যে চ্যালেঞ্জগুলির কথা বলছেন, সীমাবদ্ধতার কথাগুলি বলেছেন, আমরা এই কার্ডের মাধ্যমে যে স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল কৃষি সেবা সহ হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের এই যে মার্কেটিং যে সিস্টেমগুলি সেই জায়গাটা আমরা আমাদের কৃষকরা ন্যায্য মূল্যের জায়গায় সেই জায়গাটা আমাদের ডেভেলপ হবে, এক কথায় যে কৃষকদের সার্বিক জীবন মান কিন্তু উন্নত হবে এবং এটি বাংলাদেশের কৃষিকে একটি নতুন যুগে নিয়ে যাবে বলে আমরা সরকার থেকেও কিন্তু আমরাও মনে করছি যে সেই জায়গাটা যাওয়ার সম্ভাবনা আছে। আমি একদমই সর্বশেষ প্রশ্ন জনাব মশিউর রহমান, যদি আপনার কাছে জানতে চাই যে আপনি তো এই যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক হিসেবে আছেন, এই কৃষি তথ্য সার্ভিসের জায়গা থেকে আপনার উইং থেকে এই কৃষক কার্ডের মানে এই জায়গাগুলিতে আপনারা কি করছেন বা কিভাবে সরকারকে সহায়তা?
3: আসলে কৃষি তথ্য সার্ভিস হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটি মিডিয়া উইং। এই কৃষক কার্ড সংক্রান্ত তথ্য উপাত্ত কৃষকরা যেন সহজে পেতে পারে তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আমি যদি বলি, আমরা আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া প্রত্যেকটা মিডিয়াকে কাজে লাগাচ্ছি কৃষক কার্ডের ব্যাপারে। আসলে কৃষকদের মধ্যে যেন কোন ধোঁয়াশা বা ভুল তথ্য না যায় এবং সেই জন্য আমরা বিভিন্ন লিফলেটের মাধ্যমে একজন কৃষক কিভাবে সেই কৃষক কার্ডের আওতায় আসতে পারে, আসলে সে কি কি সুযোগ সুবিধা পাবে এবং কার্ড সে কোথায় ইস্যু করবে, হারিয়ে গেলে কি করতে হবে, সমস্ত তথ্যপত্র নিয়ে আমরা একদিকে যেমন লেখালেখির কাজ করছি, আমরা লিফলেট তৈরি করছি, একই সাথে আমরা আমাদের ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে বেতার, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্র এই সমস্তগুলির মাধ্যমে, পডকাস্টের মাধ্যমে আমরা এই কৃষকের বিষয়টা তুলে ধরছি এবং জনগণকে এটা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।
2: একদমই খুবই সুন্দর করে বলছেন যে আমরা মানে সার্বিক জায়গাগুলিতে আপনাদের একটা ভালো ভূমিকা আছে। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের, একই সাথে প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের এই আলোচনাটি শুনলেন, আসলে আমরা এই আলোচনা থেকে যেটি জানতে পারলাম যে কৃষক কার্ড শুধু একটা পরিচয় নয় বরং এটি কৃষকদের ক্ষমতায়নের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস যে সঠিকভাবে এটি বাস্তবায়ন করতে গেলে এটি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
0: হ্যাঁ, আমরা এতক্ষণ কি শুনতেছিলাম কল দেখি
5: কৃষক কার্ডের সুবিধাগুলি জানলাম, কত সুযোগ সুবিধা,
0: তারুণ্যের কৃষি, কৃষক কার্ড কৃষিতে নতুন সম্ভাবনা, এই বিষয়ে একটা আলোচনা, সুন্দর আলোচনা অনুষ্ঠান হইল। আলোচনা অনুষ্ঠানে আমরা অনেক কিছু কিন্তু
5: জানলাম,
0: এই কৃষক কার্ডে আমাকে কি উপকার হবে, আমরা কি কি সুবিধা পাবো, হ্যাঁ সবগুলি কিন্তু আলোচনার মধ্যে উঠে আসলো। তো সরা ভাই, তুমি তো একটু অপেক্ষা করো, তো অপেক্ষা তুমি তো যখন পাবা কৃষক কার্ড তখন দেখবো, আজকেও কালেও তুমি পাইবে,
5: সবাই পাইবে,
0: এটা বাংলাদেশের সব কৃষকরাই এই কৃষক কার্ড পাবে আস্তে আস্তে
5: পর্যায়ক্রমে।
0: যাক, তোমার এই মন খারাপের একটা ভালো একটা ই আছে, একটা কৃষি বিষয়ক, তাহলে আসো আমরা একটা কৃষি বিষয়ক গান শুনি। গানটা হইল সমবেত কণ্ঠে, আর গীতিকার হল নুরুল ইসলাম মানিক, আর সুর করছেন রুবায়েত শামীম চৌধুরী। তাহলে আসো কৃষি বিষয়ের গানটা শুনি।
5: আচ্ছা শুনি।

0: গৌর ভাই বাড়ি আছে নাকি?
1: না।
2: কি রে বাহা, কেমন আছস?
0: আরে আমি তো খুব ভালো আছি। শোনো, তোমাকে লাগে একটা জব্বর খুশির খবর আনছি।
3: কি বাহার ভাই, কি খবর নিয়ে আসছো?
0: আরে তোমরা দেখি কোনো খবরই রাখো না। আরে বর্তমান সরকার আমাকে কৃষক লাইগা চালু করছে, কৃষক কার্ড।
2: সেই খবর আমি পাইছি,
3: কিন্তু এতে লাভ কি হইব সেইটাই তো বুঝতে পারতেছি না।
0: কৃষকরা এইবার আরো অনেক আগায় যাইব। কৃষকগো ভাগ্যের উন্নতির জন্য এই কার্ড অনেক কাজে দিব, যে কোনো সেবা সাথে সাথে পাওয়া যাইব।
3: গহর ভাই, বাহার ভাইয়ের মধ্যে বেশ আনন্দ দেখা যাইতেছে, ঘটনা কি?
0: ঘটনাটা হইল, আমরা যারা কৃষক তাগো সুবিধার কথা চিন্তা কইরা আমাকে প্রধানমন্ত্রী এই কৃষক কার্ডের ব্যবস্থা করছেন।
3: এই খবর তুমি একলা না, সবাই জানে। গহর ভাই, এই কার্ডের উপকারিতা কি জানো?
2: না, তয় বাহার মনে হয় অনেক কিছুই জানে, আমি পুরোপুরি জানি না।
0: বাংলাদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নের লাইগা আমাগো সরকারের পরিকল্পনা, কৃষকদের লাইগা নিরাপদ ও নির্ভরযোগ্য হইল এই কৃষক কার্ড।
3: এই কৃষক কার্ডের আওতায় কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাইব, আর কিছু পাইব না, ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাওয়া যাইব,
0: সরকারি ভর্তুকি পাওয়া যাইব, সরকারের অনুদান পাওয়া যাইব।
2: বাহ, খবরটা শুনে আমার তো এখনই ভালো লাগতেছে।
3: আরো আছে, আরো আছে। হ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবা, আবার স্বল্প ব্যয়ে সেচ সুবিধা নিতে পারবা।
0: তারপর ধরো আমাগো মানে কৃষকগ মাঝে মাঝে ঋণ দরকার হয় না?
3: হ, তা তো দরকার হয়। এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবা।
0: শোনো, আসল সুখবর তো অহরহ দেওয়া হয় নাই।
2: কও কি আসল সুখবর আবার কি?
3: আরে কৃষি বীমার ব্যবস্থা আছে, এই বীমার টাকা আমাগো বিপদে কাজে দিব।
4: খবরটা শুনিয়া কি যে ভালো লাগতেছে, খুব চিন্তায় আছিলাম কেমনে দিন যাইব, কেমনে পোলাপাইন মানুষ করুম, এখন আর চিন্তা নাই।
3: আমাগো পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারুম, তারপর আমাগো কত প্রশিক্ষণ নিতে হয় না, এই কার্ড সেই প্রশিক্ষণের সুবিধা করে দিব।
0: এই কার্ড থাকলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আকাশের অবস্থা, কখন ঝড় হইব, কখন বৃষ্টি আইব, মোবাইলের সব খবর আমরা পাবো। তারপর বাজারের অবস্থা কি, পণ্যের দাম কখন বাড়লো কখন কমলো সব জানা যাইব।
3: মানুষের যেমন রোগ ব্যাধি হয়, ফসলের তো রোগ ব্যাধি হয়।
4: হয়তো
3: মোবাইলে আমরা ফসলের চিকিৎসা সুবিধা নিতে পারুম।
0: আর চিন্তা নাই, এই কৃষক কার্ড আমাগো কৃষকের লাইগা দারুণ সহায় হইব।
2: একজন কৃষক হিসাবে এই কার্ড আমাকে অনেক সম্মান বাড়াইয়া দিব।
3: কৃষক যাইব আগাইয়া, কৃষক কার্ডই ভরসা।
5: খুশি খুশি আমরা খুশি,
3: কৃষক কার্ডে কৃষকের মুখে হাসি।
6: হ্যাঁ, কৃষক কার্ডে কৃষকের মুখে হাসি। এই যে কৃষক কার্ড আমাদের, এই যে শুনলা, এটা কত কিছু সুবিধা
7: আছে।
8: যেদিন মনে করো যে ছড়া ভাই পাবে,
6: মিষ্টি খাওয়াই বা কিন্তু তো এই জন্য কৃষক পাওয়া কার্ড পাওয়ার আগেই তোমার আজকের যে আসরে যে সব কথাবার্তা শুনলাম, এটি আমার কাছে লাগতে তোমার খুশি লাগতো।
7: অনেক কিছু জানলাম
0: সুবিধা, যে আমি তো বললাম না যে ধন্যবাদ
7: পাচ্ছি না,
0: দৌড়ায় গেছি।
7: আমরাও পামু ছড়া ভাই,
6: কৃষক কার্ড আমরা সবাই পাম সম্ভব না, বাংলাদেশে এত বড় বাংলাদেশে এত লোক এত কৃষক সবারই তো একসাথে দেওয়া সম্ভব না,
7: সবার এত দরকার না ভাই।
6: পর্যায়ক্রমে দিতে দিতে দেখবা যে তোমার রাতও চলে গেছে।
8: সবার আগে যাদের প্রয়োজন তাদের
6: বকুলি,
8: তারপরে হ্যাঁ
6: তোমার স্বামীরও কয়ে রেখো যে খোঁজ রাখার জন্য, তুমিও পাবা। ওই যে সবিনাবু,
7: আমার জয়গুলো
8: পাবো, পরিবারের কার্ডও পাবো।
6: হ্যাঁ, পরিবারের কার্ডও পাইবা। আর এই যে
7: আমিও তো খুজরাতছি,
6: সাজুবাবি কিন্তু কি সুন্দর বসে বসে কিন্তু কথা বলতেছে না, চুপ করে বসে শুনতেছে। কি কি সুবিধা আছে
7: গাজাভাই? আমরা তুই আল্লাহর রহমতে একটু সচ্ছলি, আমরা মাছের খামার করি, আবার ফসলের ক্ষেত করি, যাগো ভূমিহীন কাগজ শুনছি একটু আগে দেয়,
6: আগে
1: দেয় তাদের আগে দেওয়া
6: ভূমিহীন যারা তার কাগজ ভালো কথা, কিন্তু এই যে এই সুবিধাটা সবাই
8: পাবো,
6: আর একটু অপেক্ষা করা লাগবো যে আমারটা যখন আসবো আমার এটাইকে দিয়ে
7: দিব,
6: যখন আসবো তোমার এটাইকে
7: কত সুবিধা,
6: অনেক সুবিধা না, তো এই তো আমরা আমাদের যাওয়ার সময় হয়ে গেল, যাওয়ার আগে জানিয়ে দিই এই যে বর্ষা আসতেছে বুঝছো, এই বর্ষার মধ্যে কিন্তু আমাদের
7: গাছ লাগাবো সবাই, বেঁচে বেঁচে
6: সবাই
8: গাছ তো লাগানো শুরু করে দিছি,
7: ছাগলে যেন না খায়
6: তাহলে
7: সবাই সাথে ঝগড়া করো না, ওই যে
8: একটা সমস্যা আছে ছাগল ছাড়া থাকে,
6: হ্যাঁ যাক অনেক কথা, হ্যাঁ অনেক কথা হইলো, অনেক কথা হইলো, আমাকেও কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে তাই না, এখন উঠা লাগবো, যাওয়ার আগে জানিয়ে দিয়ে আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়, তাহলে চলো আমরা একসাথে উঠি।
7: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। চতুর্থ পালার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুবায়ের আল মাহমুদ, রাবিয়া সুলতানা শিউলি, সুরাইয়া সুলতানা মনিরা, শিরিন বানু, রেহানা সুলতানা, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে ইফতেহাজ আহমেদ, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকে দুর্বার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি।
1: আজ দুর্বারে শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল।

উদ্দীপন অনুষ্ঠানের এবারের গান এ মনটা যখন শহরের কেনা ঝলমলে সুখে শান্তি না পায়। গেছেন শমনুর মনির কুনাল, গানের রচয়িতা সিদ্দিক আবু বকর, সুরারোপ করেছেন আজাদ মিন্টু।

আপনারা দুবারে শুনছেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী কে এম আবদুল্লাহ আল বসুলতা মুহিন, গীতিকার মুন্সিওয়াদুদ, সুরকার মোহাম্মদ ইসাহাক।

চীনা নৌ ও বিমান বাহিনীর 20 সেনানী ভাই ও বোনেরা দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, সুর আরোপ করেছেন ফোয়াদ নাসের বাবু। সবুজ শ্যামল রঙে সেজেছে আমার দেশ, দ্বৈতকণ্ঠে গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশিদ উদ্দিন।

উদ্দীপন অনুষ্ঠানের এবারের গান রূপের রানী রূপকুমারী আমার বাংলাদেশ। গেয়েছেন মিজান মাহমুদ রাজীব, গানের রচয়িতা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরারোপ করেছেন অশোক কুমার সরকার।

এবারের গানটির শিল্পী জেরিন তাবাসুম হক। গানটি লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুরকার সৈয়দ সাবাব আলী আরজু।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা। দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে এবারের গানের শিল্পী মোহাম্মদ খালেদ হোসেন মুন্না, গানের রচয়িতা নাসির নাহার, সুর আরোপ করেছেন রুহেল খন্দকার।

0: এই গানটির সঙ্গেই শেষ হয়ে গেল দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানি স্কুল সং, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। বাংলাদেশ ফুটবল লীগে আজ রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটি, ফর্টিস ফুটবল ক্লাব, পিডব্লিউডি, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটি 1-0 গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় ফর্টিস ফুটবল ক্লাব 2-0 গোলে ব্রাদার্স ইউনিয়নকে, গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি 1-0 গোলে ফকিরেরপুল ইয়াংগান্স ক্লাবকে এবং ময়মনসিংহ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব 2-0 গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে। এছাড়া কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস 2-0 গোলে ঢাকা আবাহনীকে পরাজিত করে। গাজীপুরে শ্রীপুর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এই শিরোপা লাভ করে। স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ আজ ঢাকায় শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক রাজধানীর পল্টন শহীদ তাজউদ্দিন আহমেদ ইন্ডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বিশেষ দুই একটি খেলার উপর অধিক গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকার সকল খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে। দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হবার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশগ্রহণ করবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশগ্রহণ করবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই লাফবোরোতে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। আগামীকাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃ হল ও ওয়াটার পোলো প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মোহাম্মদ আল মোজাদ্দেদি আল ফেসানি প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক ও হল সংসদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশগ্রহণ করবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিস জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ, গ্রুপ এতে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে করাবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশগ্রহণ করছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন শুনতে পাবেন পবিত্র ঈশান নামাজের আজান।

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 16 মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30 কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান। দুপুর 12:30 চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুখ বাজারে খোর্দ খাল পুনঃখননের শুভ উদ্বোধন। বেলা 1:45 চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমার ডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল পুনঃখননের শুভ উদ্বোধন এবং বেলা 3:30 চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রথমে কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও আগুন।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম, দিনব্যাপী সফরে আগামীকাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারিক রহমান, যোগ দেবেন খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহ নানা কর্মসূচিতে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত। হাম ও হামের উপসর্গে 24 ঘণ্টায় দেশে আরও 12 শিশুর মৃত্যু। চীনে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প, 2 দফার বৈঠকে ইরান, তাইওয়ান ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। এবং সিলেটের দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্ট আগামীকাল, সফররত পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান দিনব্যাপী এক সফরে আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন। এ সফরে তিনি 2টি খালের পুনর্খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী চাঁদপুরে যাওয়ার পথে সকালে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্ত খালের পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলা শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেহাট সংলগ্ন বিল বিশ্বখাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। পরে তিনি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি সাংগঠনিক সভায় যোগদান করবেন। এদিকে আমাদের চাঁদপুর জেলা সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বাস আর উৎসবের আমেজে সেজেছে রূপালী ইলিশের শহর চাঁদপুর। আগামী 16 মে শনিবার চাঁদপুর সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার গঠনের পর এটি চাঁদপুরে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে সাজসাজ রব। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন রূপে সজ্জিত হয়েছে চাঁদপুরের বিভিন্ন স্থাপনা ও সড়ক। ইতিমধ্যে শাহরাস্তি থেকে চাঁদপুর পর্যন্ত রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাস্তার মেরামত ও শোভাবর্ধনের কাজ শেষ হয়েছে। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী জানিয়েছেন,
3: চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এবং এটা কুমিল্লা লালমাই রোডের আমাদের যে খাজুরিয়া নামে একটা জায়গা আছে ওই পর্যন্ত আমরা উদ্যোগ অভিযান পর্যায়ক্রমে পরিচালনা করব।
2: এরপর চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান ও বিরতি নেবেন প্রধানমন্ত্রী। তার সফরকে সফল করতে জেলা প্রশাসন নিরলস কাজ করছেন।
4: আনন্দিত যে আগামীকাল 16 মে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর সফর করবেন। চাঁদপুর সফরে মাননীয় প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দখাল, সদর উপজেলার বিশ্বখাল উদ্বোধন করবেন এবং এই সরকারি কলেজ মাঠে এখানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে 370 জন উপকারভোগী ফ্যামিলি কার্ড পাবেন চাঁদপুরের। আর এই লক্ষ্যে আমরা আমাদের প্রোটোকল মেনে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার ও সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ভেন্যুগুলো প্রস্তুত আছে এবং নিরাপত্তাজনিত বিষয়গুলো আছে, সেগুলো আমরা
2: বারো মে মঙ্গলবার চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহ মোহাম্মদপুর ইউনিয়নের বিশ্বখাল, চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও চাঁদপুর ক্লাবের সভাস্থল পরিদর্শন করেন। এর আগে গত 7 মে চাঁদপুরের সামগ্রিক প্রস্তুতি দেখে গেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রীর এই সফর চাঁদপুর বাসের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, তাই চাঁদপুরের সর্বস্তরের মানুষ উজ্জীবিত।
5: চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেড হয় এবং সেই ইপিজেডটা চাঁদপুর সদরে হলে আমাদের চাঁদপুরের সাথে সাথে লক্ষ্মীপুর জেলা উপকৃত হবে, শরীয়তপুর জেলা উপকৃত হবে, নোয়াখালী জেলা উপকৃত হবে।
2: খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণের পথ আরো সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে আধুনিকায়নের নতুন বার্তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের প্রতীক্ষায় প্রহর গুনছে চাঁদপুরবাসী। চাঁদপুর থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার, কুমিল্লা।
0: জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক এমওইউ সই করেছে। গতকাল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দূতাবাস জানিয়েছে এ সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূপাতীয় ও জৈবশক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানি ক্ষেত্রে এটা সহায়ক হবে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সমঝোতা স্মারককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারককে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয় সংক্রান্ত সহকারী মহাসচিব খালিদ খিয়ারির সঙ্গে বৈঠককালে এই অঙ্গীকার ব্যক্ত করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরেন তিনি। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। তিনি সংঘাত পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় নারী ও যুব সমাজের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। বৈঠকে শামা ওবায়দ ইসলাম জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারের স্বেচ্ছায় নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন। এ সময় তিনি এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানান। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন মধ্যপ্রাচ্য, এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয় সংক্রান্ত সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বিশেষ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি আজ চাঁদপুরের শাহরাস্তিতে খোট খাল পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, খালের পানি ব্যবহার করে সেচ সুবিধা প্রদান, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পাড়ে গাছ লাগানো ও খালে মাছের চাষ করা হবে। এই কার্যক্রম দেশের আর্থসামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর মধ্যে ৪ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং বাকি ৮ জনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। কয়েক বছর আগেও কোরবানির ঈদ সামনে এলে দেশের পশুর বাজারে বিদেশি গরুর আলোচনা ছিল খুবই সাধারণ বিষয়, কিন্তু সময় বদলেছে। এখন দেশীয় খামারিরাই দেশের কোরবানির পশুর চাহিদা পূরণ করছেন। শুধু তাই নয়, চাহিদা মিটিয়ে এবারও বাজারে থাকবে উদ্বৃত্ত পশু। বিগত এক দশকে কোরবানির পশুর বাজার যেমন বড় হয়েছে, তেমনি বেড়েছে খামারি, হাট ব্যবস্থাপনা এবং সরকারের প্রস্তুতিও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: কোরবানির ঈদ ঘিরে দেশের পশুর বাজার এখন আর শুধু মৌসুমী বাণিজ্য নয়, এটি পরিণত হয়েছে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ডে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, গত এক দশকে কোরবানির পশুর বাজারের আকার প্রায় 20% বেড়েছে, সংখ্যার হিসাবে যা প্রায় 17-18 লাখ পশু। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর এবিএম খালেদুজ্জামান,
8: এবার আমাদের মোট কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা এই বছর আমরা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেটা প্রাকলন করেছি সেটি হল 1,23,00,000 উপরে। এর মধ্যে 55,49,000 মতো আছে আমাদের গরু মহিষ, আর প্রায় 66,00,000 উপরে আছে ছাগল ভেড়া। এছাড়া অন্যান্য গবাদি পশুও আছে, যেমন উট ডুম্বা, সব মিলিয়ে 1,23,00,000।
7: এই বিশাল বাজারকে ঘিরে কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি শুরু করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের দেওয়া হয় বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ।
8: প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে 6-7 মাস পূর্বেই আমরা কুরবানিযুক্ত যে সকল গবাদি পশু খামারিরা কুরবানির জন্য প্রস্তুত করবেন, আমরা তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং সেই প্রশিক্ষণ করতে যেয়ে আমরা যারা এবার কুরবানিতে তাদের গবাদি পশু প্রস্তুত করেছে তাদেরকে আমরা তালিকাভুক্ত করি।
7: প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর

0: সুস্থ পশু নিশ্চিত করতে দেশের 3,500-এর বেশি পশুর হাটে কাজ করবে 2,000-এর বেশি ভেটেরিনারি মেডিকেল টিম। 2014 সালে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর দেশের খামারিরাই ধীরে ধীরে গড়ে তুলেছেন স্বয়ং সম্পূর্ণতার ভিত্তি।
1: 2014 সালে ভারত একটা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গরু বাংলাদেশের রপ্তানি বন্ধের প্রেক্ষিতে কিন্তু আমাদের দেশীয় বাজারটার একটা পটেনশিয়াল তৈরি হয়। এখন কিন্তু আমরা দেশীয় উৎস থেকেই আমরা কুরবানি গরু সরবরাহ করতে পারছি আর কি।
0: কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের এই বিশাল পশুর বাজার এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং গ্রামীণ অর্থনীতি, খামারি এবং দেশীয় উৎপাদনের সক্ষমতারও বড় এক প্রতিচ্ছবি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: সিরাজগঞ্জের এতিম রায়হান ও রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতিম এ দুই শিশুকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তিনি শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। এই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করে। এক সময় তারা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলটি শিশু দুটির নিত্য প্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাস বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষাবৃত্তি সহ মাসিক শিক্ষাবৃত্তিও ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষা ভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন মাদক থেকে সন্তানদের রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি শিশু কিশোরদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে প্রতিদিন অন্তত 2 ঘণ্টা খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। আজ সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জেলার প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার ব্যবস্থা রাখা এবং মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আজ টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশু পাখিদের পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীর জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু জাতীয় চিড়িয়াখানাকে দেশের গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্রগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করে পশু পাখিদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি চিড়িয়াখানাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, দর্শনার্থী বান্ধব এবং পশু পাখির জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে 2 দিনের শীর্ষ সম্মেলন শেষে বেইজিং ত্যাগ করেছেন। তিনি বলেন উভয় পক্ষ চমৎকার বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যদিও এ বিষয়ে খুব কম বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। বৈঠকে বাণিজ্য শুল্ক ও ইরান যুদ্ধ

0: বৈশ্বিক উত্তেজনার উপর আলোকপাত করা হয় এবং এতে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের বড় একটি দল অংশগ্রহণ করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দুদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন শুক্রবার চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় এলাকা ঝংনান হাইতে দ্বিতীয় দফায় বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং। মনোমুগ্ধকর এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চা পানের পর বৈঠক করেন দুই নেতা। প্রায় ঘণ্টা খানেকের আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্য বিরোধ নিষ্পত্তি, তাইওয়ান ইস্যু, ইরান যুদ্ধের অবসান এবং আরও বেশ কয়েকটি বিষয়ে আলাপ করেন তারা। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তারা এমন অনেক সমস্যার সমাধান করেছেন যা অন্য কেউ করতে পারত না। দ্রুতই ইরান যুদ্ধের অবসান চেয়ে তিনি বলেন যুদ্ধ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে একমত তারা। বাণিজ্য আলোচনা আগেরবারের তুলনায় ভালো হয়েছে দাবি করে ট্রাম্প বলেন চীন আমাদের প্রচুর কৃষি পণ্য কিনবে, যেমন সয়াবিন। চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 200টি বোয়িং বিমান কিনতে রাজি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প, যদিও চীন এ বিষয়ে কিছুই বলেনি। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তাইওয়ানই চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তবে কৌশলগত অবস্থানে থেকে ট্রাম্পের সফরকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলেই কাজ সেরেছে চীন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে রাজনৈতিক কেরিয়ারের ক্ষতিপূরণ করতে চীনের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় ছিল না প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। ফিরে গেছেন শুধু বেশ কয়েকটি বাণিজ্য চুক্তির আত্মতৃপ্তি নিয়ে।
0: ইরান জানিয়েছে আস্থার অভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অচল অবস্থায় রয়েছে, যদিও দেশটি কূটনৈতিক পর্যায়ে যুদ্ধবিরতিকে এখনও সমর্থন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি আজ নতুন দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে একথা জানান। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 9 জন নিরাপত্তাকর্মী নিহত ও 21 জন আহত হয়েছেন। সূত্র জানায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গতকাল স্কাউট সদর দপ্তরে এক বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আগামীকাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহ নানা কর্মসূচিতে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত। হাম ও হামের উপসর্গে 24 ঘণ্টায় দেশে আরও 12 শিশুর মৃত্যু। চীনে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। 2 দফার বৈঠকে ইরান, তাইওয়ান ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে আগামীকাল সফররত পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি আদনিনা মোরেন। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও প্রতিবন্ধিতা একটি উদ্বেগের বিষয়। সাম্প্রতিক একটি সমীক্ষা মতে দেশের জনসংখ্যার প্রায় 6% মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে, যেখানে নারীদের মধ্যে এই হার পুরুষদের তুলনায় বেশি। সমীক্ষার প্রতিবেদন থেকে জানা গেছে শহরের তুলনায় গ্রামের মানুষের মধ্যে প্রতিবন্ধিতা বেশি। প্রতিবন্ধীদের মধ্যে শারীরিক প্রতিবন্ধীর হার সর্বোচ্চ, এছাড়াও রয়েছে মানসিক দৃষ্টি, বাক, বুদ্ধি ও শ্রবণ প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের সামান্য একটি অংশ কাজে নিযুক্ত আছেন। বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে গেলেও প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও অবহেলিত। নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। এমনকি বেসরকারি উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মসূচি থেকেও তারা সেবা পান না বলে অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছেন, যেগুলো নির্বাচনের আগে সরকার ওয়াদা করেছিলেন। এই পর্যায়ে সরকার প্রতিবন্ধীদের কল্যাণেও তাদের সুযোগ সুবিধা নিশ্চিতে বেশ কিছু কর্মসূচি হাতে নিতে চলেছে। এই লক্ষ্যে গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যার সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ সুবিধার সমাধান কল্পে প্রধানমন্ত্রী এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এছাড়া সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি। সভায় সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে 10 জেলার 10 উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে শিশু স্বর্গ প্রকল্প চালু করা হবে। দ্রুত এই কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়। এটি খুব দুঃখজনক যে দেশে প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিবন্ধী অধিকার আইন 2013 প্রণীত হয়েছে। বাংলাদেশ জাতিসংঘ অনুমোদিত প্রতিবন্ধীদের অধিকার সনদের স্বাক্ষরদাতা দেশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি পূরণে এগিয়ে চলেছে। আমাদের সংবিধানে মানবাধিকারের নিশ্চয়তা দিয়ে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, রাষ্ট্র প্রতিবন্ধীদের প্রতি কোন ধরনের বৈষম্য করবে না, কেননা রাষ্ট্রের কাছে লিঙ্গ, ধর্ম, বর্ণ, গোত্র, বিশেষের সবাই সমান। আরও বলা আছে, প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মক্ষমতা অনুযায়ী কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তা পাবে, কিন্তু বাস্তবে প্রতিবন্ধীরা সুষম বিচার পান না, সব ক্ষেত্রে তারা অবহেলার শিকার। এর মধ্যে শোচনীয় অবস্থায় নারী ও শিশু প্রতিবন্ধীরা। নারী প্রতিবন্ধীরা চাকুরির সুবিধার ক্ষেত্রে অনেক পিছিয়ে। নারী প্রতিবন্ধীরা আসলে সব দিক থেকে বৈষম্যের শিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনের পূর্বে জনগণের কাছে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন, এর মধ্যে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। তারই আলোকে প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা উন্নয়নে বিভিন্ন নির্দেশনা দিলেন। আশা করা যায় এসব নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হলে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষিত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একই যুগে প্রচারিত হল।
4: ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান শুনবেন গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক।

সমবেত কণ্ঠে এই গানটির মধ্য দিয়েই শেষ করছি আজকের মিডিয়াম ওয়েভের অধিবেশন। এখন থেকে অনুষ্ঠান শুনবেন শুধুমাত্র এফএম 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা।